আকাশবাণী কৈলা শহর, আজ বুধবার, 17 আষাঢ় 1948 শকাব্দ, 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 8 জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56:54। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। 400-500 বৎসর পূর্বে যখন মানুষের জ্ঞানের সীমা এখনকার তুলনায় সংকীর্ণ ছিল, তখন কে কেউ সর্ববিদ্যা বিশারদ গণ্য হতেন, কিন্তু এখন তা অসম্ভব। যিনি খুব শিক্ষিত, তিনি শুধু দু একটি বিষয় উত্তম রূপে জানেন, কয়েকটি বিষয় অল্প জানেন এবং অনেক বিষয়ে কিছুই জানেন না। যিনি জ্ঞানী ও সজ্জন, তিনি নিজের জ্ঞানের সীমা সম্বন্ধে সর্বদা অবহিত থাকেন এবং তার বহির্ভূত কিছু বলে অপরকে বিভ্রান্ত করেন না। বিজ্ঞানী এবং সর্বশ্রেণীর বিশেষজ্ঞের উপর জনসাধারণের প্রচুর আস্থা দেখা যায়। অনেকে মনে করে অধ্যাপক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিজ নিজ বিষয়ে সর্বজ্ঞ। কোনো প্রশ্নের উত্তরে যদি বিশেষজ্ঞ জানি না বলেন, তবে প্রশ্নকারী ক্ষুণ্ণ হয়। কেউ কেউ স্থির করে এর বিদ্যা বিশেষ কিছু নেই। সাধারণে যেসব বিষয়ের জন্য বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার অধিকাংশ স্বাস্থ্য বিষয়ক, কিন্তু জ্যোতিষ, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি সম্বন্ধে অনেকের কৌতূহল দেখা যায়। তুচ্ছ, অতুচ্ছ, সরল বা দুরূহ যে সকল বিষয় সাধারণে জানতে চায়, তার কয়েকটি নমুনা দিচ্ছি। ধূমপানে দাঁতের গোড়া শক্ত হয় কিনা, পাতি বা কাগজি লেবু কোনটায় ভিটামিন বেশি, মিছরির ফুড ভ্যালু কি চিনির চাইতে বেশি, রবারের জুতো পরলে কি চোখ খারাপ হয়, নতুন সিমেন্টের মেঝে ঘামে কেন, উদয় অস্তের সময় চন্দ্র সূর্য বড় দেখায় কেন, সাপ নাকি শুনতে পায় না, কেঁচো আর পিঁপড়ের বুদ্ধি আছে কিনা, দাবা খেললে আর অঙ্ক কষলে বুদ্ধি বাড়ে কিনা, বাসন মাজার ক্যাঁচ ক্যাঁচ শব্দে গা শিউড়ে ওঠে কেন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেয়া অবশ্য অসম্ভব। অনেক প্রশ্নের উত্তর দেয়া সম্ভবপর হলেও তা অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না। সরল প্রশ্নের উত্তরও অতি দুর্বোধ হতে পারে। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন, কিন্তু কোনো ক্ষেত্রেই প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়।

0: যদি উপযুক্ত উত্তর দেওয়ার বাধা থাকে তবে সরলভাবে বলা উচিত, তোমার প্রশ্নের উত্তর এখনো নির্ণীত হয়নি, অথবা প্রশ্নটির উত্তর বোঝানো কঠিন, অথবা উত্তর আমার জানা নেই। দুঃখের বিষয়, অনেকে মনে করেন যা হয় একটা উত্তর না দিলে মান থাকবে না। উত্তরদাতার এই দুর্বলতা বা সত্যনিষ্ঠার অভাবের ফলে জিজ্ঞাসুর মনে অনেক সময় ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়। আমেরিকান লেখক উইলিয়াম দেব তার জাঙ্গল পিস নামক গ্রন্থে একটি অমূল্য উপদেশ দিয়েছেন, "These words should be ready for instant use by every honest scientist. I don't know." প্রত্যেক বিষয়ে মত স্থির করবার আগে যদি তন্নতন্ন বিচার করতে হয় তবে জীবনযাত্রা দুর্বহ হয়ে পড়ে। সর্বক্ষণ সতর্ক ও যুক্তিপরায়ণ হয়ে থাকা সহজ নয়। বিজ্ঞানী ও অবিজ্ঞানী সকলেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কার্যে অনেক সময় অপ্রমাণিত সংস্কারের বশে বা চিরাচরিত অভ্যাস অনুসারে চলেন। এতে বিশেষ দোষ হয় না যদি তাঁরা উপযুক্ত প্রমাণ পেলেই সংস্কার ও অভ্যাস বদলাতে প্রস্তুত থাকেন। তীক্ষ্ণ বুদ্ধি বিজ্ঞানী যখন তাঁর গবেষণা ক্ষেত্রের বাইরে আসেন তখন তিনিও সাধারণ লোকের মতন অসাধারণ হয়ে পড়েন। বিজ্ঞানী অবিজ্ঞানী সকলেই অনেক সময় কুযুক্তি বা হেত্যাভ্যাস আশ্রয় করেন, আবার সময়ে সময়ে অশিক্ষিত লোকেরও স্বভাবলব্ধ বৈজ্ঞানিক বুদ্ধি দেখা যায় এবং চেষ্টা করলে অনেকেই তা আয়ত্ত করতে পারেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ, 8:40 আধুনিক গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11:00 রয়েছে লাইভ ফোন ইন সুরের ভেলা, 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত 12:30, বেলা 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 ককবরক গান, 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ শুনবেন, 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধে 6:00 ঘর গৃহস্থির আসর, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে,

8:05 শুনবেন রাগ প্রধান গান, 8:30 মিক্স মেলোডিজ, 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 9:15 লোকগীতি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ নজরুল গীতি, 10:10, 10:20 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর শুরু করছি সুপ্রভাত। প্রথমে ইতিহাসের পাতায় আজকের দিন। পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা 1914 সালের 8 জুলাই জন্মগ্রহণ করেন। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি 1972 সালের 8 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী YS রাজশেখর রেড্ডি 1949 সালের 8 জুলাই জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও প্রখ্যাত আধুনিক কবি 2003 সালের 8 জুলাই মৃত্যুবরণ করেন। ভারতের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর 2007 সালের 8 জুলাই মৃত্যুবরণ করেন।

এবারে সংবাদ শিরোনাম। শিয়রে বৃষ্টি তুফান, আগে ভাগে ব্যবস্থা, উপাচার্যের বৈঠকে করার নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর। কারখানা দূরে থাক, এবার রাজ্যে অর্থনীতির হাল ধরবে গোয়াল ঘর। প্রতিটা স্কুলে এখন বন্দে মাতরম দিয়ে গান শুরু এবং পরে জনগণমন। ৪,০০০ কোটিতে হচ্ছে না, কেন্দ্রের কাছে আরো টাকা চাইলেন মুখ্যমন্ত্রী। ভারতের ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে ভারত ইন্দোনেশিয়ার যৌথ বিবৃতি প্রকাশিত হয়। বারুইপুর কাণ্ডে তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। খানসারের জামিনে রায় আজ আদালতে তলব পুরনো অপরাধের নথি। মানব পাচার ও আন্তর্জাতিক সাইবার জালিয়াতির চক্রে তদন্তে এনআইএর হানা। রাম মন্দির দান চুরির অভিযোগে ট্রাস্ট ভেঙে নতুন ট্রাস্ট গঠনের দাবি কংগ্রেসের। দিল্লিতে সবুজায়নের ডাক, অমিত শাহের চারাগাছ রোপণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মোদীর মুকুটে আরও একটি পালক, এবার ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিপাহীজলা জেলার এসপির কাছে কংগ্রেসের স্মারকলিপি। মনু নদীতে ওয়াটার ইমার্জেন্সি রেস্কিউ প্রোগ্রাম, দুর্গ মোকাবিলায় সচেতনতায় বার্তা প্রশাসনের। প্রত্যন্ত খোয়াই বনমহোৎসব উদযাপন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের।

আহ্বান। গন্ডছড়া চুরি আতঙ্ক অব্যাহত। নারায়ণপুর বাজারে প্রবীণ ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি। দেড় কোটি টাকার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। কাজ শেষ হতেই ধসের মুখে সড়ক। নিম্নমানের কাজের অভিযোগে মুহুরি নদীর পরিদর্শনে গেলেন প্রশাসনের প্রতিনিধি দল। বিদ্যুৎ বিভ্রাট, বিল বৃদ্ধি, স্মার্ট মিটারের প্রতিবাদে তেলিয়ামুড়া সরব কংগ্রেস। স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন আভাংছড়া ভিলেজের বাসিন্দা, এলাকা জুড়ে শোক। মনুষ্যের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ালেন বাম নেতা জিতেন্দ্র চৌধুরী। সিমনায় বাঙালি ও হিন্দুস্থানী 251 ভোটারের মথায় যোগদান। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে চা শিল্পে 726 কোটি টাকা বিনিয়োগ করা হয়। চার সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়। শুনলেন সংবাদ শিরোনাম।

এবারে আবহাওয়া ও কৃষি পরামর্শ। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 4 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ, দুঃখিত, আজ সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 97% এবং 60% হতে পারে।

জুন মাসে রাজ্যের বৃষ্টিপাতের পরিমাণ ছিল মূলত ঘাটতিপূর্ণ, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। বৃষ্টিপাতের এই ঘাটতি আগামী দিনের স্বাভাবিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আমন ও আউশ ধানের ক্ষেত্রে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। আউশ ধান বর্তমানে পাশকাঠি পর্যায়ে রয়েছে এবং মাটির আর্দ্রতার ঘাটতির কারণে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এইভাবে এই প্রতিকূল পরিস্থিতির কারণে আমন ধান বোনা ও চারা রোপণের কাজ বিলম্ব হতে পারে। তাই একবারে বা একটি পর্যায়ে চারা রোপণ না করে ধাপে ধাপে তা করা উচিত এবং গ্রাম ও সমষ্টির স্তরে সিডলিং ব্যাংক বা চারা মজুত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আউশ ধানের জমির ভালো করে বেঁধে দিতে হবে যাতে জল চুয়ে বেরিয়ে যেতে না পারে এবং অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। মাটি ভালো স্বাস্থ্যের জন্য এবং জল ধারণ ক্ষমতা উন্নত করতে ফসলের জমিতে জৈব সার ব্যবহার করুন। তসের অভাবে পরবর্তী পরিস্থিতির ব্যবস্থাপনার জন্য জমিতে পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করুন। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানে পাশকাঠি এসেছে সেখানে প্রাথমিক অবস্থায় 2-3 জলস্তর ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্ব

পাশকাঠি বের হওয়ার পর্যন্ত তা 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। আম সংগ্রহের সময় হয়ে গেছে,

সংগ্রহ করতে হবে। আমের সমগুণ বজায় রাখতে সংগৃহীত আমি ইথরেল 2 মিলিমিটার প্রতি লিটার জলে গুলে তার সাথে কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে শোধন করে নিতে হবে। নতুন চারা পোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করে দিতে হবে। চারা পোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করে নিতে হবে। তাছাড়া পুকুরের চারধার বাঁধ শক্ত আর উঁচু করে দিতে হবে। বন্যাপ্রবণ নিচু জমির পুকুরের চারিদিকে বাঁধের উপর শক্ত করে জল বেঁধে দেওয়া যেতে পারে। আবহাওয়া এবং কৃষি পরামর্শ শুনলেন। সুপ্রভাত, এখানেই শেষ করছি।

আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। শুরু করছি ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, শিল্পী অনুরাধা পাড়োয়াল।

0: অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গান, শেষ হল ভক্তি সুধা। আকাশবাণী কৈলাসহর, এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সোবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইন্দোনেশিয়ার মধ্যে আরো শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
2: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্দোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবো আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হুঁ। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে হ্যায়। ইন্টেলিজেন্স, সাইবার থ্রেটস, আতঙ্কি ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন, ইন ক্ষেত্রো মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতো কো মজবুতি দে সকতে।
1: প্রধানমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দু দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন, উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার ওপরও গুরুত্ব দেন।
2: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যা, ইন্ডো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।

উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতন উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বেন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময় উপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টির বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমী বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হলো। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশাম ও বন্দর আব্বাসে

বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে উঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 মেলে গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজির ইব্রাহিম ও 67 মিনিটে মোস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেন। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেল, তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মোস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতে ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য করবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
1: भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনারও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরাইন সহযোগিতা ক্রমশ গভীরতর হচ্ছে। ডক্টর জয়শঙ্কর গতকাল সন্ধ্যায় বাহরাইনে তাঁর দুদিনের সফর শেষ করেছেন। এই সফরকালে তিনি বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারত বাহরাইন দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা, যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বাহরাইনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী বর্তমানে বাহরাইন সহ ছয় দেশে ১১ দিনের সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগরতলার বর্দোয়ালিতে গতকাল নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে আগরতলা শহরের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায়

1,292 কোটি টাকা ব্যয়ে 79,878টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 76,000-এর বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের দ্বিতীয় পর্যায়ে আরও 4,300টি ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে 581 কোটি টাকা। তিনি আর্বান লাইভলিহুড মিশনের মাধ্যমে 6,725টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে বলেও জানান। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 2025-26 শিক্ষাবর্ষে প্রস্তুতিমূলক এবং মাধ্যমিক উভয়স্তরীয় বিদ্যালয় ছুট হওয়ার হার গত 3 বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ভারতের স্কুল শিক্ষা বিষয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস 2025-26 শীর্ষক একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে প্রস্তুতিমূলক স্তরে বিদ্যালয় ছুট হওয়ার হার 2024-25 সালের 2.3% থেকে কমে 2025-26 সালে 1.8%, মাধ্যমিক স্তরে 8.2% থেকে কমে 7% নেমে এসেছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল আগরতলা প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতকাল আর্জেন্টিনা মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্ডেজ এবং লিওনেল মেসি একটি করে গোল করেন। চলতি বিশ্বকাপে মেসি 5 ম্যাচে 8টি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেলেন। অপর ম্যাচে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 87.7 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা খকতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লুকুরকনি হামক্রাইন ভারতেই ইন্দোনেশিয়ানে পুইলা খ্লাইতাই সামং মিয়া জাকার্তাব ইন্দোনেশিয়ানী রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককনাম সালাইমা উল কথাজা ককতুমা থুমনাই রকনি থুমব অকগ্ন সাকা ভারতেই ইন্দোনেশিয়ানী বিশৃঙ্গ বখাকনি মূং সৈরলাইখা আবাই ইন্দোনেশিয়ানী লুকুরকনি বাকে কুচুক বেরামনি তাই মরক মারি ক্লাইবাই ভারতনি বিথি বেড়াই লাইতে সাকে মানানো ইন্দোনেশিয়ানী শাক নাই নাই তাই শাক হাম সেবু খ্লাইনাই রকন সামংক্রং খ্লাইনাও ব ভারত চুবাওয়ান
1: भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা খকা ইয়াকাকজাক ভারত সামং বুতাংন তৈব যাই যাই খাইনানী কবখা মিয়া দিল্লি কতালো কুচুক বেরেমনি ককলাম পান্দা কাইসব ব খকা ইয়াকাকজাক ভারতনি নাহার মুং মানথানি ও শিকলা রকনি নাংকুকমানী সামং খাইথানী শাখা ফান বকসিনকা হাকতর গনাঙ্গী ও সামং বুতাংন তৈব দায়িত্ব খাইনানী বাকই ব মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম তে ন্যাশনাল ক্যাডেট ডগ্ন কথাউই সামং তাংনানী দাগি মুং রেখা পান্দা ও মানজাখা কেন্দ্রনি শিকলাতে থং মুং মন্ত্রী মনসুখ মান্দাবিয়াতে নাইমথাং মন্ত্রী ইয়াংচু সঞ্জয় শেঠ ভারত বাহারায় নিবিশৃঙ্গ চুবাচুনি হালক কুথুক অঙ্গী তঙ্গ হুনে শাখা বুহামন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মিয়া সানজাব নখা সালনৈনি বিনি বেড়াইমানি পাইথাগ পাইখা বেড়াইমানি জরা ব আরনি মন্ত্রীয়করা ইয়াকচু খালিদ বিন আবদুল্লাহ আল খালিফা বাই জুদা জুদা দেখিল ভারত বাহারেনি বখাকনৈনি চুবাচুনি ককন খবৈ আমচাইনি তং হালকনতেই ককলাম সালাইকা বেড়াইমা জরাব ডক্টর জয়শঙ্কর রাজা হামদ বিন ইসা আল খালিফা যুবরাজতে মন্ত্রীবক্রক সলমান বিন হামদ আল খালিফা বাইব মালাইকা আরব ভারতনি তংনাই লুকুরক বাইব ককলাম সালাইকা

0: মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা আগরতলা পুর আমচাইও লুকুরকনি যত মানথাই সেপসা ব্রেনানি বাকি হাস্তে হাপাং খা রুসুগুই সামং তাঙ্গি তঙ্গু মিয়া আগরতলানি বরদোয়ালি ও কতাল তাংজাক ওয়ার্ড তাংনক চেংমানি পান্ডাব ব অকক শাখা ব শাখা হাস্তে হাপাংতাই পুর নাইখ্রাই কথাউই আগরতলা আউলি হামক্রাইনি সামং খাই তঙ্গু প্রধানমন্ত্রী আবাস যোজনা ও খকসা সাই নৈরা চুকু চিনি রাজাক রাংসবাই খুং স্নিচি চুকু সাই চারা স্নিচি চার নক রানানি নাহারমুং নাহার জাখা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরেনি উল নৈ বেরামতেই খুংব্রী সাই থামরা নক রাজাগানো পান্ডাব মানজাখা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার তাবুক নিশিমি হাস্তেনি বেবাগ রংনগ সালব্রুম রং সেবরানী সেকাং বসং রচাপমং বন্দে মাত্রম তৈ জনগণ মন রচাপনানী নামাই মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালাম অকক্ন শাখা শ্রংনাই রকনি বিশিং হানো হামজাকমা কাহাম তংমং তৈ বসং হামজাক মুং তৈ খাবা চারনা নাহারৈ হাস্তে হাপাং অকক চং মুং নাহার কাহানী শাখা ব ওয়াতৈনি মল চয়াউই চং ফেরাং মানথগ্রানী বাকি চং ফেরাং মন্ত্রী রতন লালনাথ আগরতলা ও কুচুক বেরামনি ককলাম পান্ডা কাইসা খাইকা ও ককলাম পান্ডাও ব হাস্তেনি চং ফেরাং তংমুং চং ফেরাং সেপনাহানাই রকনি যত বেচেপনতী ককলাম সালাইকা প্রিপেড মিটার রিচার্জ ও তাবুকনি কতাল তাংসেপ সামুঙ্গ ফ্রাংনানী বাকি ব বার জানা যাক মথানো দাগি মূল রেখা অ পান্ডাব সালথাং ত্রিপুরা সিপাহী জলা তৈ কয় হাঙ্করনি চং ফেরাং নাইখুংনি অফিসার রক ভার্চুয়াল তৈ মানজাখা অতালনি চুকুতৈ চি সালমারি ও হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ সংসার জাগানো ত্রিপুরা চা হামক্রাই নাইখুংনি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ শাখা ও কুথুম লাইমাও নাইখুংবাই কর্ণাটক তামিলনাড়ু তৈ পশ্চিমবঙ্গনি কাইব্রী মথা খকসনিরা নৈ চিদক রোজাক বক্সিন মুং তৈয়ী মুংসই রলাইয়ানো তাবুক হায়ুংকা ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা মিশরন থামনৈ গোলনি ফেরবাই ম্যাচেনি কোয়ার্টার্স ফাইনালও কাশাকা ক্রিশ্চিয়ানো রোমেরো এনজো ফার্নান্ডেস তে লিওনেল মেসিনি কাইসা খাই গোল খাইকা তে কাইসা থংলাইমাব সুইজারল্যান্ড টাইব্রেকারও কলম্বিয়ানো ম্যাচেনি কোয়ার্টার ফাইনালও কাশাকা কোয়ার্টার ফাইনালও আর্জেন্টিনা বাই সুইজারল্যান্ড থংলাইয়ানো তাবুক নবর্তিবারনি ককতুমা বস্কাং দাম নৈচি ব্রী হাস্তেনি যত তহাঙ্কর ফেরাঙ্কি গবং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মং রেখা নবার্তিবার নাইখুং দিনে সালনি সাকানি তুমারি 33 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো ফুং দাম বা সতী 30 জরা ওয়াতৈ বাখা 4.7 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও
1: আকাশবাণী কৈলাসহর এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌরিন ঘোষাল।

গানখানি শুনলেন তালাত মামুদের কণ্ঠে। গানখানি প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। এবারে শিল্পী শচীন দেববর্মণ।

মান্নাদের গাওয়া এই গানের সঙ্গে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। একটু পরে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে সরানো হবে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

आज के चित्रलोक कार्यक्रम का अगला और अंतिम गाना। सुखविंदर से

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কুল শহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান রকমারি বাংলা গানের আসর সুরের ভেলা। এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা ফোন করুন, ফোন নম্বর বলে দিচ্ছি 0382429512। আর আপনাদের কিছু কথা কিছু গান নিয়ে আমরা সুরের ভেলায়।

0: हेलो
1: हेलो, नमस्कार दीदी भाई। हेलो
0: हेलो
1: हेलो, नमस्कार दीदी भाई, আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: হ্যালো,
1: হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে দিদি ভাই? হ্যালো,
0: নমস্কার। সুরের ফেলা।
1: হ্যাঁ, আমি কুমারঘাট থেকে বলছি দাস।
0: আচ্ছা বলো।
1: হ্যাঁ দিদি ভাই, আমি একটি বাংলা চলচ্চিত্রের গান শুনবো অনুসন্ধান। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
0: আচ্ছা, সত্যি কি স্বপ্ন সত্যি হয়েছে?
1: বাহ বাহ, সত্যি হচ্ছে দিদি ভাই, আমার সব স্বপ্ন সত্যি হচ্ছে।
0: বাহ বাহ, বেশ, খুব ভালো লাগছে। কারণ অনেকের অভিমান থাকে, ঠিক
1: না
0: না?
1: দিদি ভাই? আমার অভিমান নাই, আমার সব স্বপ্ন সত্যি হচ্ছে, আমি সফল হচ্ছি। তো দিদি ভাই ভালো আছেন?
0: ভালো আছি। এই এই
1: আমার সঙ্গে
0: কথাটা যে,
1: থাকবেন?
0: হ্যাঁ, জীবনে আমাদের অনেক সময় অনেক পরিস্থিতি এসে যায়, ঠিক না? আমরা
1: হ্যাঁ
0: তখন
1: দিদি ভাই,
0: হার মেনে
1: ঠিক
0: যাই।
1: ঠিক দিদি ভাই,
0: হার মেনে যাই, কিন্তু আর তখনই কিন্তু অভিমান থাকে যে ভগবান, আল্লাহ, আমরা যে নামে আমরা উপরওয়ালাকে ডাকি, যে আমি কিন্তু সব দিক দিয়ে আমি মানে হতাশায় থাকি। এই নিয়ে বিভিন্ন ধরনের অভিমান থাকে আমাদের, ঠিক না?
1: থাকে থাকে
0: তো
1: দিদি ভাই,
0: অনুষ্ঠানের শুরুতেই তোমাকে পেলাম, আর খুব পজিটিভ বার্তা নিয়ে তুমি আমাদের অনুষ্ঠানে ঢুকলে। তোমার পছন্দের গান চালাচ্ছি, শোনো। সাথে কেউ রয়েছে আজকে?
1: আমার সঙ্গে রয়েছেন বাদল দাদা ভাই, লালন দাদা ভাই, আশুতোষ ভাই, অবিনাশ ভাই, পিন্টু ভাই, দিদি
0: বাহ,
1: ভাই আপনিও রয়েছেন।
0: ঠিক আছে, গান চলে এসছে।
1: নমস্কার দিদি ভাই,
0: নমস্কার নিও, নমস্কার নিও, শোনো, তোমার গান চলে এসছে।

0: নমস্কার সুরের ফেলা।
1: নমস্কার নেবেন?
0: নমস্কার বলুন।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভূমি জেলা থেকে।
0: আচ্ছা বলুন।
1: আর আমার কথাটা কি মানে ঠিকঠাক যাচ্ছে তো?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: ঠিক আছে, মানে আমার মানে মোবাইল থেকে ফোন করলে পাওয়ার সময় শ্রোতা বন্ধুরা বলেন যে ঠিকঠাক ভাবে অনুষ্ঠানে যায় না কথাগুলো। আমি বলছি যে মোবাইলে কোনো সমস্যা নাকি, সেটার জন্য শুনলাম।
0: না না শুনতে পাচ্ছি, বলুন।
1: আসলে দেখুন দিদিভাই, সত্যি কথা বলতে গেলে আসলে আমরা যারা আকাশবাণীকে ভালোবাসে, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আকাশবাণীকে ফোন না করলেই হয় না কিন্তু আমাদের। কারণ দেখুন, সেটি তো টিভি নয় যে টিভির দিকে থাকবো আর কিছু করবো না, তা কিছু নয়। আমরা পুজো অর্চনা বা সমস্ত কিছু কাজ করতে গেলে আমরা রেডিও শুনে শুনে করতে পারি। বিশেষ করে আমি দেখেছি একজন মানে সার্কুলে চাকরি করেন, আমি কাকু ডাকি, তিনি দেখছি মানে যে রেডিও শুনেন, বুঝতে পেরেছেন? রেডিও শুনে শুনে কিন্তু তিনি কাজ করেন, লিগালিটি করেন, সেটা সাংঘাতিক না?
0: না না ঠিক উনি বলেই না, কিন্তু আমরা যারা রয়েছি আকাশবাণীকে নিয়ে বিভিন্ন ধরনের, আপনি দেখুন না, রেডিও নিয়ে বসে আছে দোকানে বলুন বা যেখানে, অনেকের কিন্তু আমরা শুনতে পাই, চলাফেরাতে আমরা শুনতে পাই যে রেডিও শুনছেন। আর বিভিন্ন আমাদের শ্রোতারা যারা কল করেন তারাও কিন্তু বলেন যে আসলে টিভিটা এমন হচ্ছে যে বসে দেখতে হবে, বা মোবাইলেও যদি আমরা অন্য কিছু দেখতে যাই তখন বসে দেখতে হবে, কিন্তু রেডিওটা হচ্ছে এমন একটা মাধ্যম যা আমরা পুজো ছাড়া, আপনি যে প্রথমে বললেন পুজো, পুজো ছাড়া কিন্তু আমরা যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আমরা রেডিও চালিয়ে আমরা গান শুনে শুনে কাজ করতে পারি। আর এটার একটা পজিটিভ দিক যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি গান শুনি বা এর মধ্যে আমরা ব্যস্ত থাকি আমাদের জীবনে, মানে আমরা যখন একাকিত্ব থাকি তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের চিন্তা কিন্তু আমাদের এই ছোট্ট মাথাটা কিন্তু এসে যায়, ঠিক না? তো এই এইটা থেকে যাতে আমরা একটু স্বস্তি পেতে পারি, গান শুনে কিছু আনন্দ পেতে পারি, তার জন্য কিন্তু রয়েছে এই রেডিও মাধ্যমটা। তো ঠিক আছে, কথা তো বলবোই, গানের পছন্দ, গানের পছন্দ। হ্যাঁ
1: গান চল দিয়ে মানে অল্প অল্প ভাবে বললেন দিয়ে।
0: না না বলুন।
1: দেখুন গান শুনতে চাই, আজকে আমাকে গান শুনিয়ে দিন। ছবির নাম হচ্ছে অমর সঙ্গী, কিশোর কুমার দ্বৈত কণ্ঠে, সম্ভবত কিশোর কুমার টা আমি বলতে পারছি আর বলতে পারছি না ওনার সঙ্গে দিয়েছে।
0: হ্যাঁ গানটা বলুন, বুঝতে পারবো।
1: গানটি হচ্ছে ওরকম, চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার।
0: আচ্ছা
1: আসলে দেখুন দিদি ভাই, সত্যি কথা বলতে গেলে আসলে আপনারা যেভাবে অনুষ্ঠান মানে প্রেজেন্টেশন করে যাচ্ছেন, বিশেষ করে আপনারা কয়েকজন আছেন, ঠিক আছে, নাম আমি আর বলছি না, কারণ দেখুন থাকে রেখে তার নাম বলবো, আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে, সত্যি কথা বলতে গেলে আমি ফার্স্ট সময় সেটাই মানে অ্যানাউন্সমেন্ট করি যে আকাশবাণী যারা উপস্থাপক রয়েছেন ওনারা প্রত্যেকে কিন্তু মানে কি বলবো আমাদেরকে ভালো রাস্তা দেখিয়ে দিচ্ছেন, বা তোমার সমাজ অতিরিকময় আসলে সেটাই। আর বিশেষ করে আপনারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু আমরা কাগজে পত্রে দিচ্ছি না, কিন্তু আমরা সবরযন্ত্রের মাধ্যমে আমাদের মাথার মধ্যে এনে দিচ্ছি। আপনারা আমাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করছেন,
0: সেটাই তো মানে এই

0: ফোন ইন যেটা, মানে এটা শ্রোতা আর আমাদের মধ্যে একটা কথোপকথনের মাধ্যম, যদি এর মধ্যে ভালো বিষয় তুলে আসে তো বিভিন্ন শ্রোতারা কিন্তু শুনে উপকৃত হয়, ঠিক না, এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে। ঠিক আছে, গান চলে এসছে, গান চলে এসছে, আপনি শুনুন কথা তো। সেটাই সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আশা থাকছে আমরা সবাই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, গান চলে এসছে, শুনুন।
1: ধন্যবাদ সবাইকে।

0: বলুন, কোচিং সম্বন্ধে আপনার অনুষ্ঠান শুনুন, কথা বলুন, অন্য বিষয় নিয়ে আলোচনা করুন, বা সম্পূর্ণ অনুষ্ঠান শুনুন।
1: ঠিক আছে,
0: ভালো লাগবে।
1: ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, গান চলে এসছে, শুনুন।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: কেমন আছেন ম্যাম?
0: ভালো আছি, তুমি কেমন আছো?
1: হ্যাঁ, আমি ভালো আছি।
0: বেশ
1: আমি ফুলতলি থেকে শ্যামল সেনা বলছি।
0: বেশ, অনেকদিন পর কিন্তু।
1: না, কালকেও ফোন করেছিলাম।
0: আচ্ছা, আমার সাথে তো অনেকদিন পর।
1: হ্যাঁ হ্যাঁ, কালকে
0: সেটাই।
1: তো আপনি ছিলেন না,
0: হুম,
1: কালকে তো সুমিতা ম্যাডাম ছিল।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কেমন আছো তুমি, আগে বলো।
1: হ্যাঁ, খুব ভালো আছি। আর লাইন পেয়ে তো আরো ভালো হয়েছে।
0: আরো ভালো, ঠিক আছে। আর গানটা, তোমার গানের পছন্দের গানটা শুনলে আমরা আরো ভালো হয়ে যাব। গানটা বলে দাও।
1: আজকে তো খুব বৃষ্টি হচ্ছে,
0: হুম,
1: তো একটা বৃষ্টির গান শুনবো
0: অবশ্যই।
1: শুভমিতা কণ্ঠে।
0: আচ্ছা,
1: যে দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, এই গানটা শুনবো।
0: বেশ, খুব সুন্দর
1: হবে
0: গান।
1: হবে তো ম্যাম গানটা?
0: হ্যাঁ, হবে হবে, খুব সুন্দর গান, সেই জন্য তো বলছি। আসলে শুভমিতা হচ্ছে মানে প্রিয় শিল্পীদের মধ্যে কিন্তু পড়ে, ঠিক না?
1: হ্যাঁ হ্যাঁ,
0: হুম,
1: ওর গলার মানে বসটা খুব ভালো,
0: হ্যাঁ
1: আমার
0: হ্যাঁ,
1: তো খুব ভালো লাগে।
0: বেশ, তো খুব ভালো লাগে। যেহেতু আজকে কিছু শোনাবে না, তুমি তো

0: প্রায়ই শোনাও আমাদের।
1: আচ্ছা ঠিক আছে শোনাবো।
0: হ্যাঁ হ্যাঁ, অল্প শুনিয়ে দাও।
1: দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তাই কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত ভরায়, নিজের আড়ালে বেসে থাকা সেই আন্দোলনকে চাই, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। নমস্কার।
0: বাহ বাহ, দারুণ গান, গান চলে এসছে, শুনো, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ফেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ চন্দ্রপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: ভালো আছি, তবে আবহাওয়া ভালো নেই দিদি, বৃষ্টি হচ্ছে, আপনার কথা ঠিকঠাক শোনাও যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা, তো
1: কাল পুরো রাত বৃষ্টি হয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো মাঝখানে কিছু সময় বন্ধ ছিল, এখন আবার শুরু হয়ে গেছে।
0: দেখুন, এই সময়টা কিন্তু বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কারোর আমাদের হাতে নেই, ঠিক না? আর
1: দিদি এবছরটা বেশি হচ্ছে,
0: হ্যাঁ হ্যাঁ অনেক আগে থেকে শুরু হয়ে গেছে,
1: একদম ভর্তি হয়ে গেছে। তো এভাবে যদি আরো এক দুদিন চলে তাহলে হয়তো বা ভয়ঙ্কর অবস্থা হতে পারে।
0: হ্যাঁ, কিন্তু এখন কিন্তু পুরো বৃষ্টির এই সময় সামনে রথযাত্রা আসছে, ঠিক না? তো বৃষ্টি হবে সেটা ধরে রাখুন, তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা, যদি অসুবিধা হয় তার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেটা আপনারা রাখবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক জায়গাতে কিন্তু গরমে মানুষের অবস্থা মানে কি বলবো, বুঝতেই পারছো। কিন্তু রোদ বৃষ্টি সবের মধ্যে আমাদের থাকতে হবে, ঠিক না? জীবনযাত্রা আমাদের চালিয়ে যেতেই হবে, ভালো থাকতে হবে, ঠিক না?
1: না তা ঠিক দিদি, এবছর আমরা গরমটা ঠিক টের পাইনি।
0: হ্যাঁ,
1: কারণ
0: বৃষ্টিটা, হ্যাঁ বৃষ্টিটা অনেক আগে থেকে শুরু হয়ে যাওয়াতে কিন্তু গরমের আভাসটা আমরা পাইনি। দেখা যাক সামনে কি হবে। তো গানের পছন্দটা বলে ফেলুন আগে।
1: তো দিদি, আধুনিক বাংলা গানের বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে চয়নিকা, এই অ্যালবামে কিন্তু বড় বড় শিল্পীদের গান রয়েছে।
0: বেশ,
1: হেমন্ত দাদার গান রয়েছে, লতাজির গান রয়েছে, আমাদের

0: মান্নাদার গান রয়েছে, তো আজকে মান্নাদার একখানা গান শুনবো আমি। গানটা হচ্ছে মা মা গো মা আমি এলাম তোমার কোলে, এই গান।
1: ঠিক আছে।
0: আর এই গানটি লিখেছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় একজন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আর দুর্দান্ত সুর দিয়ে সাজিয়েছেন সুপর্ণা কান্তি ঘোষ।
1: সুপর্ণা কান্তি ঘোষ, ঠিক আছে।
0: আর এই গানটা দিদি আজকে আপনাকে নিয়ে শুনবো, আর শ্রোতাদের নাম নিচ্ছি না, সবাইকে নিয়ে শুনবো নেটওয়ার্কের যারা যারা শুনছেন রেডিও।
1: ঠিক আছে ঠিক আছে, গান চলে এসছে মান্নাদের গাওয়া, আপনার পছন্দের গান শুনুন, ফোন করবেন,
0: ভালো থাকবেন।

0: নমস্কার সুরের ভেলা, নমস্কার।
1: আমি
0: আচ্ছা আচ্ছা বলো।
1: তো দিদি ভাই, অনেক বৃষ্টি হচ্ছে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আমি গানের কথাটা বলে দিনি।
0: অবশ্যই অবশ্যই।
1: ছবির নাম আনন্দ আশ্রম। আর গানের কলিং হচ্ছে, আমার স্বপ্ন তুমি ও চিরদিনের সাথে।
0: ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ,
1: আর নেটওয়ার্কে সব বন্ধুদের দিয়ে দিয়ে শুনবেন।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার পছন্দের গান চলে এসছে, শোনো। ঠিকই, বৃষ্টি খুব হচ্ছে, বৃষ্টির মাঝে শোনো তোমার পছন্দের গান।

0: নমস্কার সুরের ফেলা। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, শুনতে পাচ্ছি? বলুন।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো
0: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যালো জোরে বলুন না। হ্যালো,
0: আমি জোরে বলছি, আপনি আপনি বলুন। লাইনে মনে হয় ডিস্টার্ব আছে, আপনি বলুন, শুনতে
1: আমি
0: পাচ্ছি আমি।
1: এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার।
0: আচ্ছা বলুন।
1: অথবা যদি বলেন না আমাদের ইত্যাদি, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ বলছি।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো, সুস্মিতা দি না
0: হ্যাঁ
1: পারমিতা দি?
0: হ্যাঁ
1: হ্যালো,
0: বলছি বলছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ সুস্মিতা বলছি।
1: হ্যালো,
0: আপনি?
1: একেবারে
0: আমি আমি
1: হ্যালো,
0: কিন্তু শুনতে পাচ্ছি, মনে হয় লাইনে
1: হ্যালো,
0: সমস্যা আছে। আপনি গানের পছন্দটা বলুন।
1: হ্যাঁ গানটা হলো সুস্মিতা দিই হবেন। যাই হোক, আমি এই মুহূর্তে বলছি অনুপ কুমার পাঠকের। গানটা হলো, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। এরকম
0: বাহ,
1: আর গানটা অবশ্যই, ছবিটার নাম সুরের আকাশে,
0: সুরের আকাশ,
1: আর গায়ক
0: আলকা ইয়াগনিক আর শক্তি ঠাকুরের কণ্ঠে।
1: অলকা ইয়াগনিক।
0: শক্তি ঠাকুরের কণ্ঠে, দ্বৈত কণ্ঠে গানখানি। ঠিক
1: এই
0: আছে,
1: গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার খুব ভালো বন্ধু।

0: Prince of Rock sih. Terus juga Prince untuk malakan malakan Latin Boy, Hai Dewa Cinta. Terus balik ke Indonesia, Amar Sang Dharmini untuk Bapak Kedal sih. Untuk baik ini, saya akan
1: ঠিক আছে, আপনার আপনার পছন্দের গান চলে এসেছে, শুনুন। আজকে একটু কথাটা আমি কম শুনতে পাচ্ছি, আপনার লাইনে একটু মনে হয় সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ ঠিক আছে, ফোন করেছেন, ধন্যবাদ অনুপবাবু। হ্যাঁ, গান শুনুন, চলে এসেছে।

0: নমস্কার, সুরের ফেলা। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ দিদি, আপনার কথা একটু আস্তে শোনা যাচ্ছে।
0: আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, হালকা শুনতে পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: দিদি আমি গানে উদ্ধার করে দিচ্ছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: গানটা হচ্ছে দুটি পাতা ছবি থেকে, আমার কুয়াশা যে ওর না।
0: ঠিক আছে,
1: শিল্পী হচ্ছেন আশা ভোঁসলে।
0: ঠিক আছে, আর বলুন আপনাদের ওখানে এখন বর্তমান আবহাওয়া কেমন আছে?
1: আবহাওয়া এখন মানে বৃষ্টি দু তিন দিন আগেই মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, 3-4 দিন ধরে।
0: আচ্ছা,
1: সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছিল, এখন আপাতত বৃষ্টি হয়নি। আকাশ মেঘলা রয়েছে, কখন কোন মুহূর্তে কিন্তু বৃষ্টি আসবে বলা যাচ্ছে না।
0: ঠিক আছে, আমাদের এখানে তো ঝমঝমা বৃষ্টি হচ্ছে, তো যাই হোক, কয়েকদিন ধরে আপনাদের ওখানে হচ্ছে শুনে ভালো লাগলো। কারণ অনুষ্ঠানগুলোতে, আগের অনুষ্ঠানগুলোতে কিন্তু বলেছিলেন যে বৃষ্টির অভাবে আপনার অবস্থা খুব খারাপ গরমে, ঠিক না?
1: হ্যাঁ হ্যাঁ, আজ এই গানটা থেকে শুনবো।
0: হ্যাঁ বলুন।
1: বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই, বিশ্বজিৎ পাল এবং এই মতো যারা শুনছেন সকল বন্ধুকে শুনবো।
0: ঠিক আছে, গান চলে এসছে, শুনুন, ফোন করবেন আগামী।
1: ভালো থাকবে।
0: হ্যাঁ, নমস্কার।

0: ये भैया फोन कर दे।
1: नमस्कार सुरेर भैला। नमस्कार।
0: हाँ नमस्कार मैडम।
1: হ্যাঁ নমস্কার বলুন।
0: আমি চম্পাবাড়ি থেকে বলছি, কেদারিলাল ঘর।
1: আচ্ছা আচ্ছা।
0: আমি একটা গান শুনতে চাই।
1: গান তো শোনাবই, আপনি বাংলা বোঝেন? আমাদের বাংলা অনুষ্ঠান শুনছেন? বেশ
0: বুঝি বুঝি।
1: বেশ বেশ বেশ, খুব ভালো লাগলো। হ্যাঁ বলুন, কি গান শোনাবো আজকে?
0: কুমার সানু একটু গান একটু দিয়ে দিন, আপনার পছন্দ।
1: আমার পছন্দে না? ঠিক আছে, দেখে দিচ্ছি। কিন্তু আপনাকে আগামীতে ফোন করে জানাতে হবে কিন্তু কেমন লেগেছে আমার পছন্দ। ঠিক আছে, ধন্যবাদ ফোন করেছেন। পছন্দের, আমার পছন্দের একটা গান পাঠাচ্ছি, শুনুন।
0: ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম।
1: ধন্যবাদ।

0: নমস্কার সুরের ফেলা, নমস্কার সুরের ফেলা থেকে বলছি।
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি, আমি দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মঙ্গলের অসিত হাইতে বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছেন,
0: বেশ ভালো আছি।
1: আপনার অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে।
0: ধন্যবাদ।
1: তো ওই ছবির কথা হয়েছিল শুধু তুমি এলে না এই গানটা শোনাবেন।
0: আচ্ছা, বন্ধুরা মিলে ঠিক করেছিলেন?
1: হ্যাঁ বন্ধুরা মিলে, এটা লালন গরমই আর বাদল খুঁটিয়ালকে ও আপনাকে শোনাতে চাই।
0: আচ্ছা আচ্ছা, গানের লাইনটা কি বললেন যেন?
1: কথা হয়েছিল শুধু তুমি এলে না।
0: আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ,
1: ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, আমি গান দেখছি পাঠাচ্ছি।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার নবীন, আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে। অনেক কষ্ট করতে হচ্ছে ম্যাডাম, বৃষ্টির জন্য মোবাইলের নেটওয়ার্ক গুলো ঠিকঠাক কাজ করছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই সমস্যাটা আসছে আমাদের অনুষ্ঠানে, বলে ফেলুন গানের পছন্দটা বলুন।
1: ম্যাডাম আজকে গান শুনিয়ে দিবেন আমাকে, মণিহার খেয়াজুবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরে ঝরে ঝরে ঝরেছি তোমাকে আমার মনে করেছি, সেই গান শুনিয়ে দিবেন।
0: খুব সুন্দর গান,
1: মহান গীতিকার। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: না বলছি, মহান গীতিকার মুকুল দত্তের লেখা সেই গানটি আমি ছোটবেলা থেকে সেই গানটি শুনে আসছি।
0: ঠিক, আমরা সবাই কিন্তু
1: পারতাম না যে ওই গানটি কে লিখেছেন বা কে সুর দিয়েছেন।
0: হ্যাঁ, আমরা সবাই কিন্তু শুনে আসছি গানটা, ঠিক না? আর খুব পছন্দের প্রিয় একটা গান,
1: সত্যি।
0: ঠিকই,
1: তো দারুণ ভালো লাগতো ছোটবেলা থেকে সেই গানটি বারবার শুনতাম। তখন তো আপনার গ্রামোফোন রেকর্ডের সময়টা ছিল।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, তখন আপনার প্রায় বাড়িতে আপনার এই আপনার বক্স ছিল আর রেকর্ড প্লেয়ার ছিল, তো তাই জায়গাতে সেই গানটি বাজানো হতো। তো খুব ভালো লাগতো শুনতে, আমি একটুকে বসে শুনতাম সেই গানটি, আর আজও কিন্তু দাগ কেটে রয়েছে সেই গানটি, তাই কিছুতেই ভুলতে পারি না। এই বর্ষা যখন আসে, আষাঢ় শ্রাবণ মাস, তখন মনে পড়ে যায়,
0: তখন শুনতেই হয় আমাদের এই গানটা, ঠিক না? হঠাৎ হঠাৎ করে মনে আসে আর আমরা গুনগুনও করি এই গানটা, যখন বৃষ্টি বৃষ্টিকে ফিল করি।
1: আর একটু খানি গুনগুন করলে মনটা কিন্তু ভালো হয়ে যায়।
0: সেটাই সেটাই সেটাই,
1: আমাদের মনের জানালায় যখন আসে আপনার গুনগুন সুরে যখন উঠে দেয়, তখন সত্যি মনটা একবারে ভালো হয়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মন ভালো থাকে বলেই কিন্তু আমরা গুনগুন করি, ঠিক ঠিক না? আমরা আচ্ছা কথা বাড়াবো না আজকে, কারণ বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা আছে, অন্য অনুষ্ঠানে আমরা কিন্তু আলাপ করব, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ নেবে, নমস্কার।

0: হ্যালো নমস্কার দিদি, আমি রাবেন্দু চাকমা থেকে সাতারা বলছি। একটা গান শুনে দেবেন, ছবি নাম হচ্ছে সুটুন চৌকি।
1: চোখের কি বললেন যেন?
0: চোখের হাড় উড়তে নিবানা না গানের লাইনটা, ছবির নাম হচ্ছে সুজন চৌকি।
1: সুজন চৌকি
0: শুনবেন কমলপুর থেকে নিরঞ্জন দাদু, আর মুরাদি কে শুনবেন অমলিকা বোন আকাশবাণী কোলাহল।
1: ঠিক আছে ঠিক আছে, গানখানি শুনুন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য গান চলে এসছে, শুনুন আপনি। ধন্যবাদ।

শুনলেন বিবিধ ভারতের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থী অনুষ্ঠান, 6:30 শুনবেন কিষাণবাণী, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন বাংলা কথিকা, 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন লোকগীতি, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 ইংরেজি বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন নজরুল গীতি, 10:20 বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান সূচি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: ঘর গৃহস্থীর আসরে আমরা আজকে এক দাদার কাছে আইছি। দাদা, আপনার নামটা কিটা?
1: আমার নাম রাজু উড়াং।
0: রাজু উড়াং, এবং এই এলাকাটা কোন এলাকা ধরে?
1: এটা মনোবিলে 2 নম্বর ওয়ার্ড।
0: মনোবিলে 2 নম্বর ওয়ার্ড। তো আপনি তো খেত কৃষির লগে দীর্ঘদিন ধরে আপনি জড়িত আছেন বা খেত কৃষি আপনি কররা
1: করি?
0: তো এবার বাস্তুঘাত হিসাবে আপনার কিটা করছেন? এখন তো যে পজিশনে আছে আপনার কি সারটার প্রয়োগ করতে লাগছে না? আপনার মুখে তো সার দিতে লাগে
1: না?
0: আচ্ছা, দিতে লাগে না, শুধু বোধ হয় ওই লোড় তুললেই ইয়ে করতে লাগে। তো এটাতে কিন্তু আপনার পোকা মাকড়ের আক্রমণ হয়নি?
1: না, হয় না।
0: হয় না?
1: না হয় না।
0: বা অনেক সময় তো ফাতা উতা আপনার কুকরি যায়, তখন আপনারা কিটা হবেন?
1: এখনো তো কুকরাইছে না, কোনোদিন তো কুকরাই দেখছি না।
0: আচ্ছা, আর যেহেতু আপনি ওই বাস্তুঘাতের মধ্যেই করছেন, তো এই জায়গাতে আপনার অবশ্যই সার আছে, এবং সার হিসেবে আপনারা কিটা প্রয়োগ করুন?
1: গোবর,
0: গোবর সার দিন। তো এমনি আউশ ধান লাগাইছিল না? আউশ ধান করছেন?
1: আউশের
0: মধ্যে কেটে লাগাইছেন?
1: শোয়া ময়না।
0: কেটে কেটে কইছেন?
1: শোয়া ময়না, শোয়া ময়না।
0: আচ্ছা, এই যে শোয়া ময়না যেটা কই লাগাইছেন, যেটা এটার বীজ আপনারা কই পাইলা?
1: বীজ আমরা বাড়িতে রাখছিলাম।
0: বাড়িতে রাখছিলাম? তো এটা কিটা আপনার ব্লকে দিছিল নি?
1: না, ব্লকে না, আমি ও আরেকজনের বাড়ি থেকে আনছিল, অন্য জায়গা থেকে।
0: আচ্ছা, তো এটার এমনি কিরকম হয় আপনার, যেহেতু আগেও করছেন বোধ হয়, কিরকম বুঝরা এবার পাইবা?
1: গত বছরও যা মোটামুটি পাইছি, এবছরও ঠিকঠাক।
0: এরকম পাইবে না, তার থেকে বেশি পাইতে পারেন?
1: তা তো কয়া যাচ্ছে না, ফসলের উপর নির্ভর করে। এবছর তো বৃষ্টিটা অতিরিক্ত, তার কারণে একটু হয়তো কমতে পারি কিংবা একটু বাড়তেও পারি।
0: আচ্ছা, তো এই যে বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে এখন যে পজিশন আছে আপনার, ধান কাটতে কাটতে আর কতদিন লাগবো? আর তো বেশি দিন লাগার কথা নাই।
1: ধান কাটতে আমার আরও ধরেন না, শ্রাবণ মাসের লাস্টের দিকে।
0: শ্রাবণ মাসের লাস্টের দিকে, তেমন বাক্যা মোটামুটি আরও এক মাস, এক দেড় মাসের মতো, দেড় দু মাসের মতো আপনার আছে। আচ্ছা, তো আইটা লাগাইছিল কবে আপনি?
1: আমি লাগাইছি জ্যৈষ্ঠ মাসের লাস্টে, জ্যৈষ্ঠ মাসে।
0: জ্যৈষ্ঠ মাসে আপনি লাগাইছেন?
1: মাঝামাঝি,
0: জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝিতে আপনি লাগাইছেন। আচ্ছা, তো এই যে লাগাইছেন, যে এটা কোন পদ্ধতিতে আপনারা এটা চাষ করা?
1: এটা শ্রী পদ্ধতিতে লাগাই,
0: শ্রী পদ্ধতিতে লাগাইছেন। তো শ্রী পদ্ধতিতে করলে পরে এই একটা সুবিধা, আপনার বীজটাও বোধহয় কম লাগে?
1: না, বীজ কম লাগে,
0: ফলনটা বেশি হয়।
1: ফলনটা বেশি হয়,
0: এবং এটা তো লাইন ধরে করার কারণে তো আপনার
1: খালি খুব কম লাগছে,
0: মানে

0: মানে কেতা হয় জানি আপনার যে ঘাস আছে সেটাও তো উঠে যায় না
1: এবং
0: এটা আপনার পরিষ্কার করতেও সুবিধা।
1: আচ্ছা,
0: তো এই যে ক্ষেত্রের মধ্যে আপনি সার কেতা সার প্রয়োগ করছেন, জৈব সার না রাসায়নিক সার?
1: জৈব সারও দিচ্ছি, রাসায়নিকও দিচ্ছি।
0: জৈব সার হিসেবে আপনার কেতা দিচ্ছেন, গোবর সার? আচ্ছা, তো এই গোবর আপনার কিরকম পাইছেন?
1: গোবর আমার বাড়িতে থেকে।
0: আপনার আপনার বাড়িতে বাড়িতে আছে, মানে এটা আপনারা কিনতে লাগে না?
1: না।
0: আচ্ছা, তো এই যে মোটামুটি কতটুকু জায়গার মধ্যে আপনার লাগাইছেন এই ইয়েটা?
1: তিনখানি।
0: তিনখানি? আচ্ছা, অনেকে কিন্তু আবার এই আউশ ধান কিন্তু আপনার লাগাইতে চায় না?
1: না,
0: মনে হয় লাগাইতে চায় না, কয় আমি লাগাইছি লাগাইতাম নি, অন্য মানুষ যদি না লাগায় তে আমার ধান খাই দিব, আপনার গরু ছাগল খাই দিব। তো এই এই জায়গাতে আপনি যে করছেন এটা কিভাবে আপনি মানে মেনটেন করে রাখরা?
1: এটা বেড় দিয়া।
0: বেড় দিয়া?
1: বেড় দিয়া।
0: তো এটাও তো এক কথা, আপনি বেড়া দিয়ে আপনি কতটুকু আপনি ইয়ে করতে পারবো এখন চাই? এই তিনখানি জায়গার মধ্যে আপনি লাগাইছেন, তো তিনখানি জায়গায় কিন্তু আপনি আপনি বেড়া দিয়েছেন তো?
1: হ্যাঁ।
0: তো চিন্তা করেন যে এখানে তো আপনার কত টাকা খরচা, আর সবে যদি করতে দিত আপনার বোধ হয় এইটা লাগলো না?
1: লাগলো না, সবে মিলে বেড় দিলাম।
0: হ্যাঁ, বা বেড় দিতেও লাগলো না?
1: লাগলো না,
0: যেহেতু সবের ধান আছে, গরু ছাগল সবাই দেখো।
1: আচ্ছা,
0: তো মোটামুটি এটা পাইতে আপনি কইছেন শ্রাবণ মাসের শেষ দিকে আপনি ধান কাটবা? আচ্ছা, তো এর মাঝামাঝি তো আপনার শাইল ধানের প্রস্তুতি শুরু করতে লাগবো?
1: হ্যাঁ, প্রস্তুতি হয়ে গেছে অলরেডি।
0: অলরেডি প্রস্তুতি
1: হয়ে গেছে, করে দিচ্ছি।
0: আচ্ছা, তো মোটামুটি এই যে সাইল লাগাইলে পরে এইটার বীজ কিন্তু আপনি কিন্তু ব্লক থেকে পাইনি না?
1: ব্লক থেকে,
0: ব্লক থেকে পাইনি। তো এটাও তো বোধহয় আপনার ওই শ্রী পদ্ধতিতে লাগাইবে?
1: হ্যাঁ,
0: শ্রী পদ্ধতিতে লাগাইবা। আচ্ছা, মোটামুটি কত বছর ধরে আপনি এই কাজের লোক জড়িত আছেন?
1: আমি মোটামুটি 15 বছরের মতো।
0: 15 বছরের মতো আপনি এই কাজের লোক জড়িত? আচ্ছা, এবং যেহেতু 15 বছর একবারে সময় একবারে কম নাই, দীর্ঘ সময়, এবং আপনার অভিজ্ঞতাও আপনি সঞ্চয় করছেন আপনি এই যে কৃষি করার ক্ষেত্রে। আচ্ছা, এমনি কিন্তু কোনো ধরনের আপনার প্রশিক্ষণ আপনার লইছেন নি, মানে ক্ষেত কৃষি করতে গিয়া মানে ধরুন এই শ্রী পদ্ধতিতে আপনার চাষ করলা? হ্যাঁ, এটা তো আমরা আগে আসিল না?
1: না, আসিল না। সেক্টর অফিসে এবং সেরাই তো আইয়া ব্লকে ডাকাইতো, ব্লকে যেতাম, পদ্ধতি কিছু করতো জানতাম। তারপরে আশেপাশের লোকগুলাও যে জমিন করে তাদেরও দেখি, দেখিয়া তারপরে আস্তে আস্তে ওদের মতোই আমি করি।
0: মোটামুটি আপনারা কয় গাছা দিয়ে আপনার লাগাইন? এক গাছা না দুই গাছা দিয়া?
1: কোনটা?
0: এই যে মানে লালি যে লাগান যে এক গাছা না দুই গাছা দিন?
1: এক গাছা,
0: এক গাছা দিয়ে দিন। এবং মোটামুটি বোধ হয় 12 থেকে 15 দিনের ভিতরে সেরাটা বোধ হয় লাগাইতে
1: লাগে
0: যেটা?
1: 12-13 দিন।
0: আচ্ছা, আর এমনি যখন আপনারা লাগাইতে এটা তো আপনারা মোটামুটি
1: 20-25 দিন
0: এমনকি তো মাসও যাইতো গিয়া? হ্যাঁ, এর নাম বুড়া সারা আপনারা লাগাইতে
1: লাগাইতে? হ্যাঁ,
0: এবং আপনার বীজটাও বেশি লাগতো?
1: বীজটা অনেক বেশি লাগতো,
0: অনেক বেশি লাগতো। এখন তো মোটামুটি শ্রী পদ্ধতি করার কারণে আপনার হানি প্রতি বোধ হয় 1 কেজি বীজ হয়ে
1: যায়,
0: 1 কেজি বীজ হয়ে যায়। তো এই দিক দিয়ে তো আপনারা অনেক সাশ্রয় হয়েছে এবং ফসলটাও আপনার বেশি হইতেছে। আচ্ছা, তো এমনি কিন্তু আপনারা ওই যে শীতকালীন সবজিতে আপনারা কিতা করছিলেন?
1: শীতকালীন সবজিতে আলু করছিলাম, টমেটো, তারপরে দিয়ে ফরাস, তারপরে দিয়ে আছে ভেন্ডি, ঝিঙ্গা।
0: এটা তো বর্ষাকালীন সবজি,
1: তো এটা তো এটা তো উঠে গেছে এখন শেষ, উঠে আবার এটা ইয়ে করছি আপনার মুখি লাগাইছি।
0: ও, এটার মধ্যে ওই 150 যেখানে লাগাইছেন ওই বিস্তারের মধ্যে আপনারা মুখি লাগাই দিচ্ছেন? আচ্ছা, তো এইটা পাইতে হইতে মোটামুটি বোধহয় 80 মাস যাইব কিনা গীতা?
1: হ্যাঁ, 80 যাবো।
0: আচ্ছা,
1: 5-6 মাস যাইব।
0: কিন্তু এখন যে বাজারে যে আপনার মুখি দেখা যাইতেছে, এরা মুখিটা কবে লাগাইছিল?
1: এরা হয়তো আগুন লাগাইছে, ওটা ডাঙ্গা জায়গা।
0: মোটামুটি কবে লাগাইতে পারে এখন? যে মুখি তো মুখি ওই তো আপনার 5-6 মাস লেগে যায়।
1: হ্যাঁ,
0: ভালো
1: জায়গা থাকলে লাগাই দিলে এখন তো মুখী হয়ে যাওয়ার কথা।
0: ওইটা লাগি বোধ বাজারে যেটি হচ্ছে। আর আপনারা লাগাইছেন জ্যৈষ্ঠ মাসও?
1: আমরা লাগাইছি না, জ্যৈষ্ঠ না,
0: বৈশাখের শেষে বোধ হয়। এখন তো আপনার 8-মাস ঢুকে গেছে।
1: জ্যৈষ্ঠ
0: আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন,

0: আশ্বিন কার্তিক দিয়ে আশ্বিন মাস থেকে পাই যাবো,
1: আশ্বিন মাস থেকে পাই যাবা। মানে হয়তো এটাও হইতে পারে, এখন যারা তুলছে এটা অনেক ক্ষেত্রে তো ফুক্ত হতে হয়েছে না, এমনি আপনার তারা তুললে লাভ পাইবার লাগে, মানে ফসলটা যত তাড়াতাড়ি তোলা
0: যায়
1: মার্কেটের ধরতে পারবো। আচ্ছা, তো মোটামুটি আপনার মুখের থেকে আপনি পাইতে গেলে আপনার মোটামুটি আমরা ভাগ্য করতে লাগবো আরো আরো তিন চার মাস, তিন চার মাসের মতো অপেক্ষা করতে হইব। আচ্ছা, এই সমস্ত কাজ করতে গিয়া আপনি কোন আগে যেভাবে করছেন বা অক্ষণ যে করা, এটার মধ্যে কোন ধরনের আপনারা ফারাক দেখা নেই?
0: না, কোনো পার্থক্য তো দেখছি না। ও, পার্থক্য আছে এখানে, আগে তো বেজান অনেক হালি লাগতো, ধান ইয়ে লাগতো, এখন তো এগুলো লাগে না। আগে তো গরু মারা দিতাম, গরু দিয়ে মারা দিতাম, এখন তো গরু টরু লাগে না, এখন সব
1: মানে গরু দিয়ে তো আপনারা হাল চাষ করতেন,
0: হাল চাষ করতেন,
1: যার ফলে হয়তো বুঝি আপনারা বেশি ক্ষেত তখন করতে পারতেন
0: না, বেশি করতে পারতাম না।
1: তো এখন ট্র্যাক্টর হওয়ায় আপনারা
0: অনেক বেশি ক্ষেত করা যায়।
1: এরপরেও মনে হইতেছে মানে কি দেখুন যে লাঙ্গল দিয়ে চাষ করলে পরে আর ট্র্যাক্টরে চাষ করলে পরে এটার মধ্যে কোনো পার্থক্য আপনারা পাননি?
0: লাঙ্গলে চাষ করতে একটু আরাম লাগে, মাটিটা একটু ইয়ে হয় আর কি,
1: মানে এমনি পরিশ্রম হইতে পারে, সময় লাগতে পারে,
0: সময় লাগে,
1: কিন্তু মাটি হলে আপনার মাটিটা ভালো
0: ভালো
1: উপনিশ হয়,
0: উপনিশ
1: যেটা ট্র্যাক্টরে বোধ হয় না, সে তো উপরে উপরে মারা যায়,
0: উপরে মারে মেটে যায়।
1: আচ্ছা, তো আপনার কাছে আপনার কৃষি যন্ত্রপাতি আপনার আসেনি?
0: ও, আছে,
1: আগের মতোই দেননি আপনারা ওই গরু দিয়ে আপনারা কিতা?
0: না, গরু দিয়ে না, ভাড়া নিলে
1: ওই মেশিনটা ভাড়া নিলেন। আচ্ছা, অথচ দেখুন এটাও দেখুন কত তাড়াতাড়ি করা যায় এখন। মানে তো আগে তো গরু দিয়া করতে গেলে তো অনেক সময়টা লাগতো, সময় নষ্ট হইতো, এখন তো মোটামুটি আমরা আপনারা খুব সহজে করে দিতে পারবেন। তো এমনি আপনার ক্ষেতের মধ্যে কোন সেচের কোনো ব্যবস্থা আসেনি?
0: হ্যাঁ, আছে,
1: মানে সবসময় টাইম টু টাইম আপনার জল পাইতেছেন?
0: হ্যাঁ, সিজনে বেশিরভাগ জল পাওয়া যায়,
1: জল পাওয়া যায় শীতের সিজনে। আচ্ছা, তখন তো আর আপনার বৃষ্টি, বৃষ্টির উপরে তো আপনার নির্ভরশীল না,
0: তখন তো বৃষ্টি,
1: এখন যেমন আপনার বৃষ্টি আপনার পাইতেছেন, শীতে তো আর বৃষ্টি পাইতে
0: না,
1: তখন আপনার মোটামুটি সেচের ব্যবস্থা আছে, মানে আপনার ক্ষেতের মধ্যে পুরো জলের লাইন টাইন আছে নাকি? তা
0: জলের লাইন আছে,
1: জলের লাইন আছে, মানে সময় মতো আপনারা জল পাইতে পারবেন, মানে জলের দিক দিয়ে আপনারা কোনো অসুবিধা নাই, অসুবিধা। তো এমনি কিন্তু ব্লকের লোকে আপনার যোগাযোগ আছে না, কৃষিবাবুর আইননি, আইয়া সলা পরামর্শ দেননি, এমনি কিতা করুন না করুন?
0: আয় মাঝে মধ্যে আয়,
1: আমরা কিন্তু রেডিওতে কিন্তু আমরা ওই ক্ষেত কৃষির আসরে কিন্তু আমরা একটা অনুষ্ঠান করি, এবং এখানে কিন্তু অনেক ও মানে কৃষি অফিসার যারা আছেন তারা কিন্তু অনেক পরামর্শ দেন কিন্তু। তো আপনি এগুলা শুনছেন না কোনোদিন?
0: শুনি তো,
1: আপনি শুনেন মোটামুটি? আচ্ছা, বা আপনিও যে কোনোদিন করছেন বা এই যে আমি আড্ডা যা করলাম এটা কিন্তু আপনার শুনবানি বা আগে শুনছেন না কোনোদিন? আপনার নিজের নিজে যে কথা কইতেছেন
0: না, এটা তো আগে শুনতাম না,
1: মানে কখন শুনবা নেই আমি যে আজকে যে কইলা নিলাম যে আপনার কাছে, যে আপনি কিতা কইলা না কইলা। তো এই আসরে আমরা সবসময় আমরা কৃষি সম্পর্কিত আলোচনা হয় এবং কৃষি বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু আপনারা পরামর্শ একটা দেন যে কোন সময় কোন ক্ষেত কর্তা কোন চাষবাস কর্তা বা কোন প্রকার আক্রমণ হলে আপনারা কি ঔষধ ব্যবহার করতা এটা কিন্তু তারা আলোচনা করুন। আচ্ছা, তো আপনার কাছে আমার অনুরোধ থাকবো যে আপনিও যাতে এই আমাদের এই অনুষ্ঠানটা যাতে আপনারা শুনুন, যেহেতু এটা আপনাদের নিয়েই কিন্তু এই অনুষ্ঠান। হ্যাঁ, যেটা আমরা গর্ভগৃহস্থী এবং কিষাণ বাণিজ্য অনুষ্ঠান দুইটার মধ্যেই এই ধরনের আলোচনা হয়। আচ্ছা, তো যাই হোক, আপনি মোটামুটি দীর্ঘদিনের আপনার ক্ষেত কৃষি লই আপনি আসুন, তার একটা নির্দিষ্ট একটা অভিজ্ঞতা আপনি সঞ্চয় করছেন, তো সেই হিসাবে আপনার কইম মোটামুটি এটার উপরেই তো আপনারা নির্ভরশীল না,
0: মানে
1: ক্ষেতের উপরেই আপনারা নির্ভরশীল,
0: ক্ষেতের উপরে
1: নির্ভরশীল, আপনার সংসার এইটার থেকেই প্রতিফলিত হয়
0: এখান থেকে।
1: আচ্ছা, তো এমনি মোটামুটি আর কিতা করার ইচ্ছা আছে এখন, মানে এই ক্ষেত কৃষি সম্পর্কিত আপনারা কিতা লাগাইবা মনস্থির করছেন?
0: তো ধান লাগাই, ধান লাগানোর পরে ধান কাটিয়া তারপরে বাস্তবায়ন করতে ইচ্ছা আসছিল, কর্ম এটাই ভাবতে।
1: এটা তো প্রত্যেকবারই আপনারা করুন, মানে প্রথমে আপনারা এখন তো আপনি মোটামুটি কিছুদিনের মধ্যেই আপনি আউস ধান আপনি ফাইলিবা?
0: হ্যাঁ, ফাইলিম।
1: হ্যাঁ, এরপরে আবার সাইলে যাইবা?
0: সাইলে যাবো।
1: তো সাইলে যে লাগাইবা এটা কিন্তু ধান, ধানের বীজ কিন্তু আপনার ব্লক থেকে আনবেন?
0: ব্লক থেকে,
1: নিজের নিজেরই
0: ব্লক থেকে আন।
1: এমনি কিন্তু আপনার আপনার রেজিস্টার্ড কৃষক নেই আপনি?
0: বুঝলাম,
1: মানে আপনি ওই যে কৃষক যে ভাতা যেটা পাওয়া যায়
0: এটি
1: ফাইন নেই?
0: না, এটা ফাইন,
1: মানে এটা

0: চেষ্টা করলেন? না হলে
1: অ্যাপ্লাই করছি না।
0: এটা তো আপনি অ্যাপ্লাই করতে পারতেন, যেহেতু আপনি কৃষক হিসাবে আপনার ইয়ে আছে, যথেষ্ট ইয়ে আছে, যে আপনার ক্ষেত কৃষকরা তো এই সুযোগটা আপনার নেই না এখানে?
1: নেই না, আমি তো আমার বেশি জমি নাই তো বেশি, আমি তো ভাগি টাগি করি আর অল্প ভাগি টাগি,
0: মানে অল্প কিছু জায়গা আছে দেখি,
1: অল্প অল্প কিছু জায়গা আছে আর ভাগি
0: টাগি, বাকিটা আপনি বাকি
1: বাকি করি।
0: আচ্ছা, তো এইটা পাইতে গেলেও কিছু বেশি বেশি জমি দরকার নেই?
1: হ্যাঁ, জমি দরকার বলে,
0: হ্যাঁ
1: বল, শুনলাম তো সেক্টর বিষয়ে বলো জমিনের দরকার,
0: যেমন বেশি জমি লাগবে। আচ্ছা, তো অনেকে তো এটার সুবিধা নিতে আছে, তারা নিজের নামে জমির জমির মালিক নিজে থাকায়, হ্যাঁ তারা এই সুযোগটা তারা পাইতেছে, অনেকেই পাইতেছে। আচ্ছা, তো যেহেতু আপনারা এই পরিশ্রম করেন, কিন্তু এই সুযোগটা তো আপনার নেওয়া দরকার।
1: আপনার
0: সবকিছু সুবিধা আছে কিনা না, বা কোনো কিছু পূরণ করতে লাগবো কিনা, এরকম আর কিছু আসেন? মাটির উর্বরতার শক্তি ঠিকই আছে?
1: কম আছে,
0: কম আছে। তো এই হিসাবে কিতা পরামর্শ দিয়েছে আপনারা, কিতা দিয়ে যা সার কিতা প্রয়োগ করতা,
1: জৈব সার,
0: জৈব সার প্রয়োগ করতা। তো আসলে ব্যাপার হয়েছে, জৈব সারেই কিন্তু আপনার মাটিটা কিন্তু রক্ষা করতে পারে।
1: জৈব সার দাও, যত পারো জৈব সার দিলে,
0: হ্যাঁ
1: মানে এক ধরনের কি কয়টি
0: কেঁচোর কথা,
1: কেঁচোর কেঁচোর কেঁচোর
0: এখন কিন্তু আবার কিন্তু ওই জৈব সারের উপরে কিন্তু আবার জোর দেওয়া।

0: কারণ রেশন সেরে তো আপনার মাটিটা নষ্ট করলো,
1: মাটি নষ্ট করলো।
0: এবং দেখা গেছে আপনি যদি এইবার যদি আপনার ক্ষেতের মধ্যে পাঁচ কেজি দেন, আমি একটা কথা কইলাম পাঁচ কেজি দিলা, পরের বছর দেখা যেতেছে পাঁচ কেজি দিলে ওই জন্য আপনার দশ কেজি
1: দেওয়া লাগে, উর্বরতাটা কমে।
0: কারণ মাটি দিয়ে আপনি শেষ করলেন,
1: শেষ করলেন।
0: হ্যাঁ, আপাত দৃষ্টিতে আপনি হয়তো ফসলটা একটু ভালো পাইবা, মানে তাড়াতাড়ি বৃদ্ধি পাই দিব, হ্যাঁ, কিন্তু জৈব সারের উপরে কিন্তু আর কিছু নাই। কিন্তু অনেক সময় পোকামাকড় আক্রমণ হইলে আপনারা কিতা করুন?
1: পোকামাকড় আক্রমণ হলে ওই শহরতে গিয়া
0: কিন্তু আপনারা জৈব জৈবিকভাবে আপনারা দেন না, গরুর সেনা জলে মিশাই উঠাইয়া আপনারা এটা স্প্রে করে দেশুন নি,
1: এটা তো দেখছি না।
0: অনেক সময় নিম পাতা সাদা পাতা সিদ্ধ জল ব্যবহার করে স্প্রে করে দিলেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু আমরা নির্মূল করতাম পারি জৈবিকভাবে আর কি।
1: এটা এটা তো আমি দিছি না, এটা তো পদ্ধতিটা যেহেতু আমি জানি না, যদি জানতাম তো অবশ্যই দিতাম।
0: তো এইটা
1: কিভাবে পরীক্ষা করে কিভাবে দেওয়া হয়,
0: বুঝতে পারলাম। দশ লিটার জলের মধ্যে আপনার এক লিটার গরুর সেনা মিশাইয়া আপনারা স্প্রে মেশিন দিয়ে দিবা।
1: আচ্ছা আচ্ছা,
0: তো যাই হোক, আপনি মোটামুটি খেত কৃষি লইয়াই আপনি আসুন। এছাড়া আপনার আর কোনো কিছু আসেনি, মানে খেত কৃষি ছাড়া আর কিছু করেননি?
1: হ্যাঁ, বাগানে অল্প যাই, কাজে যাই বাগান।
0: বাগান কিন্তু আপনার কিন্তু রাবার বাগান না কিটা?
1: না, বাগানের মনোবিলি চা বাগানের বাগানে।
0: ও আচ্ছা, বাগানে খাস করেন মোটামুটি, মানে খেত কৃষির পরেও গিয়া আপনি ওইটাতেও একটু খাস করেন। আচ্ছা, যাই হোক, এটা করলেও তো আপনার পরিবারের একটা সাশ্রয় হয়,
1: হ্যাঁ,
0: এটা স্বাভাবিক, এটা তো আপনার করতে নেই। আচ্ছা, আর একটা কথা কইবো, এই যে আপনারা খেত কৃষি করতেছেন, তার একটা হিসাব নিকাশ তো আপনারা করুন সব সময়, হ্যাঁ, বা গত ইয়েতে যদি মনে করেন যে আলু এগুলো কিন্তু আপনারা ইয়েতে দিচ্ছেননি, হিমঘরে নিয়ে রাখছেননি?
1: না, হিমঘরে দিছি না, আলু প্রথম বিক্রি করছি কিছুটা, হ্যাঁ, কিছুটা খাওয়ার।
0: কীরকম আপনারা বিক্রি করতে পারেন, বা কত কুইন্টাল পাইছিল গত বিয়ার আলু চাষে?
1: গত আলুতে বাঁকা তেরো কুইন্টালের মতো পাইছিলাম,
0: তেরো কুইন্টালের মতো পাইছিলাম। এটা কিন্তু সব কিন্তু দেশি আলু আছেন না আপনার?
1: টিপিএস আছে,
0: টিপিএস আলু। এই যে টিপিএস আলুটা আপনারা যা করছেন, এটা কিন্তু আপনি ওই দানা থেকে করছেন নি না বীজ থেকে? বীজ থেকে করছেন। তো আগামীতে যখন আবার করবা, এই বীজটা আপনারা কই পাইবে না, ঘরেই আছে এটা?
1: ঘরে কিছু রাখছি, আর যদি হয়তো বাজার থেকে কিছু সংশোধন
0: বা যদি ব্লক থেকে পাওয়া যায়,
1: ব্লক থেকে পাওয়া যায়।
0: আচ্ছা, তো যাই হোক, দাদার সঙ্গে অনেকক্ষণ আমরা আলাপ করলাম, আপনার এই আলাপে আমরা অনেক কিছু জানতে পারলাম, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইব। নমস্কার দাদা।
1: নমস্কার।
2: আগামী 12 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30-32 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98% এবং 80% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, বৃষ্টিপাতের ফলে জমির তস এখন মোটামুটি স্বাভাবিক আছে। জমির এই তস আমন এবং আউশ উভয় ধানের লাগিয়াই অনুকূল। একইভাবে সবজির জমিতে এই তসের ফলে আপাতত জলসেচের প্রয়োজন হইত না, তবে যেহেতু আগামী দিনগুলি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই জমির নালা পরিষ্কার করিয়া রাখতে হইব, জমিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াইতে হইব, দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থার লাগিয়া জৈব সার অধিকতর কার্যকরী, কারণ এগুলি মাটির গুণমান পুনরুদ্ধার করে জল ধরিয়া রাখতে সাহায্য করে, উপকারী অণুজীবের সক্রিয়তা বৃদ্ধি করে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ার কারণে ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিত ধানের পাশ কাটি আইসে, সেখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতে হইব। পর্যায়ক্রমে সর্বোচ্চ পাঁচ কাঠি বের হওয়া পর্যন্ত 5 সেন্টিমিটারও নিয়ে যাইতে লাগবো। বাদাম এখন প্রাথমিক বৃদ্ধির পর্যায়ে আছে, বপনের 45 দিন অবধি জমি আগাছামুক্ত রাখলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। যে সমস্ত জমিতে আগে বীজ

0: টাকা নিয়েছে, এখানে মূলে সহজ বৃদ্ধি লাগিয়া জমির মাটি তুলিয়া দিতে হইব। এই সময়ে আর্দ্র ও মেঘলা আবহাওয়ার জন্য শশা, মিষ্টি কুমড়া ইত্যাদি ফসলের কাণ্ড পচা বা কাণ্ড খোড়ন এবং পাউডারি মিলিডিও নামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারের লাগিয়া যথাক্রমে কপার অক্সিক্লোরাইড এবং সালফেক্স 2-3 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে হইব। গরম এবং আর্দ্র আবহাওয়ায় প্রাণীর অস্বস্তির কারণ এর লাগিয়া প্রাণীর খাদ্য রাতের দিকে দিন, সকালে বা বিকালের দিকে যখন তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকব তখন চড়তে দিন এবং যথাসম্ভব টাটকা সবুজ খাদ্য দিতে লাগবো। সকাল ও বিকালের মাঝখানে প্রাণীর ছায়ায় রাখিয়া প্রোটিন এবং খনিজ খাদ্য দিতে লাগবো। গোখাদ্য পরিপাক এবং গ্রহণের প্রক্রিয়া ঠিক রাখতে ঘাস এবং খড় ছোটো ছোটো টুকরা হরিয়া খাটিয়া সন্তুলিত দানার সঙ্গে মিশাইয়া খাইতে দিন। জল খাড়াইয়া যাতে যায় গিয়া এই ব্যবস্থাটা আমরা সবসময় করিয়া দিতে লাগবো। আমরা সবসময় এই কথাটা কই, অনেক সময় জুড়ে বাতাস বয়, সুতরাং আপনারা সজাগ আছেন, মাসাং উসাংটা ঠিকঠাক রাখবা, মরিচ গাছ বা বেগুন গাছ যারা লাগাইছেন লাঠি বা বাঁশ গাড়িয়া এটা বান্ধিয়া দিবা। আরেকটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই করবা, আপনারা বা আমরা সবাই কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের প্লাস্টিক ব্যবহার করি, বীজ আনলো প্লাস্টিকের ফুটলাত ফাই বা সারের বোতল টোতল ইত্যাদি যদি আমরা জৈব সার আনি এগুলিও কিন্তু অনেকটা প্লাস্টিকের বোতলের মধ্যে আয়। এই বোতল বা প্যাকেট একখানো করি আমরা রাখবো, যখন ভাঙা টোটা সংগ্রহকারীরা আইব তখন তারার হাতে তুলিয়া দিলেই বা, তাতে করিয়া আপনার ক্ষেত এবং আশপাশ অনেকটাই জঞ্জালমুক্ত থাকবো। জল জমতে দিব না বাড়ির আশপাশে, কারণ বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে, মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়, আর এই ম্যালেরিয়া রোগ যাতে না হয় এর লাগিয়া রাত্রেবেলা অবশ্যই মশারি টাঙাইয়া ঘুমাইবা। গবাদি পশুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা। অনেক সময় গরুর ঘরের মধ্যে আটালির প্রাদুর্ভাব দেখা দেয়, সুতরাং এটা যাতে না হয় এদিকেও আপনারা সজাগ থাকবা।
1: মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আজ আমরা আমন্ত্রণ জানাইছি একজন দিদিমণিরে। দিদিমণি নমস্কার। তো আপনার পরিচয় খাম দিলাও কা?
1: কৃষি বিশেষজ্ঞ, আর আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র পানিসাগর নর্থ ত্রিপুরা।
0: আচ্ছা, তো আজ কিতা লইয়া আলোচনা করতে দিদিমণি?
1: আজকে মেইনলি হচ্ছে কি, আমাদের ভারত সরকার এখন গ্রিন ম্যানিউরিং এর উপর খুব জোর দিচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে কি, ফার্টিলাইজার বা সার ওষুধ যেটা আমরা প্রয়োগ করি, এটা যাতে আমরা মানে রাসায়নিক সারটাকে কমিয়ে জৈব সারের দিকে আমরা যেতে পারি, ওইটার উপর ভারত সরকার জোর দিচ্ছে। তো এটাকে ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার যেটা বলা হয়, ওই ক্যাম্পেইনটা শুরু হয়েছে, গত এক দুই মাস যাবতই চলছে। তো ওটা নিয়েই আমরা আজকে আলোচনা করব, কিভাবে আমরা ফার্টিলাইজারের ব্যালেন্স ইউজ করতে পারি।
0: আচ্ছা, তো খুব সুন্দর আলোচনা। কৃষক বাইরে কইরাম আপনারা দিদিমণির আলোচনা মনোযোগ দিয়া শুনুন।
1: আচ্ছা, তো ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার মানে আমরা যাতে সার ওষুধ, যেটা সারটা স্পেশালি, যাতে আমরা অতিরিক্ত পরিমাণে ইউজ না করি, আবার যাতে এটা মানে মাটির যতটুকু প্রয়োজন ততটুকুই যাতে ইউজ করি, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন কি হচ্ছে গিয়ে কি, অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার যদি আমরা মাটিতে প্রয়োগ করি, এতে দেখা যায় যে উদ্ভিদ যতটা ওর খাদ্য হিসেবে প্রয়োজন ঠিক ততটাই নেয়, কিন্তু অতিরিক্ত যেটা এক্সেস আমরা প্রয়োগ করব, সেটা জলের সাথে ধুয়ে হয়তো বা মাটিতে মাটিকে দূষণ করছে বা জলকে দূষণ করছে, পরিবেশ দূষণ করছে। তো আমরা এখন ওই যে অতিরিক্ত প্রয়োগটা, ওইটা আমরা কিভাবে কমাবো? হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে, রিকমেন্ডেড ডোজ তো অবশ্যই আছে প্রত্যেক ফসলের জন্য। তাছাড়া আমরা যে এনপিকে মানে নাইট্রোজেন, পটাশ আর ফসফরাস ইউজ করি, তো ওই সারগুলো, ওই সমস্ত যে রাসায়নিক সারগুলো, ওইগুলো কিছু কিছু ফসল আছে যেটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তো ওই ফসলগুলো কি, ওইগুলোকে বলা হয় গ্রিন ম্যানিউরিং ক্রপ বা সবুজ সার। হ্যাঁ, সবুজ সারের ফসল বা গ্রিন লিফ ম্যানিউরিং ক্রপ আরেকটা হচ্ছে, যেটা পাতাটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি।

0: তো গ্রিন ম্যানিউরিং এর ক্রপের মধ্যে কি কি আছে? যেরকম আমি একটা কমন যেটা আমরা সাধারণত মানে কৃষকরা লাগিয়ে থাকে সেটা একটা হচ্ছে গিয়ে কাউপি বা রামাইস, যেটা আমরা লোকাল ভাষায় বলি। হ্যাঁ, ওইটাকে আমরা গ্রিন ম্যানিউরিং ক্রপ হিসেবে ব্যবহার করতে পারি। তো রামাইস যদি আমরা চাষ করি, হ্যাঁ, কাউপি, তাহলে ওই কাউপিটা আমরা ফসল হিসেবে পেয়ে যাচ্ছি কিছুটা। তো ফসলটা আমরা বিক্রি করে সেখান থেকে আয় হবে, পাশাপাশি ফসল তোলার পর যেই সবুজ পাতা বা গাছ যেটা রয়ে গেছে সেটা আমরা মাটির সাথে মিশিয়ে ইনকর্পোরেশন করে সয়েলে ওইটাকে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারবো। ওইটা যখন মাটির সাথে মিশে যাবে তখন ওই যে কাউপিটা ওইটা মাটির নাইট্রোজেন পাশাপাশি ফসফরাস ওইটারও যোগান দেবে মাটিতে। তো কাউপি দেখা যাচ্ছে যে ফসলও পাচ্ছি, পাশাপাশি যে গাছ যেটা রয়ে গেছে ফসল তোলার পর সেটাও আমরা মানে সার হিসেবে একসঙ্গে ব্যবহার করতে পারছি। এতে দেখা যাচ্ছে যে অনেকটাই আমরা ফার্টিলাইজারকে রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, তো তাছাড়া রয়েছে ধইঞ্চা। ধইঞ্চা একটা, এটা আর একটা গ্রিন ম্যানিউরিং ক্রপ। ওটা আমরা চাষের জন্য সেরকম কিছু বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না। তো ওইটা আমরা ব্রডকাস্ট বা ছিটিয়ে মাটিতে ফেলতে পারি। ধান এখন সামনে আষাঢ় মাসে আমরা আমন ধান অনেকেই লাগাবে, কৃষকরা লাগাবে। এর আগে আমরা যদি এখন মাটিতে যেই জমিগুলো খালি রয়েছে মোটামুটি একটা চাষ দিয়ে আমরা ধইঞ্চার বীজ ছড়িয়ে দিই, এটাতে কোনো এক্সট্রা মানে সেরকম পরিচর্যার প্রয়োজন হয় না। ছিটিয়ে দিলে পরে ওইটা যখন গাছটা বড় হবে প্রায় 45 দিনের মাথায়, হ্যাঁ, যখন এটা মোটামুটি ফ্লাওয়ারিং স্টেজে আসবে গাছটা, তখন আমরা ওই গাছটাকে কি করব, তুলে বলতে হাত দিয়ে তুলতে হবে না, মাটিটাকে নাঙ্গল দিয়ে বা ট্রাক্টর দিয়ে যখন মাটি তৈরি করব ধান চাষের জন্য তখন ওই যে ধইঞ্চার যে গাছগুলো ওগুলো মাটিতে মিশিয়ে দেব আমরা চাষের সাথে। তো মাটিতে মিশিয়ে দিলে তাতে কি করে হবে, ওইগুলো মানে ধরেন না যে যখন আমরা চাষ দেব তার 10-15 দিন পরে আমাদের মানে চারা রোপণ করব ধানের, ট্রান্সপ্লান্টিং যেটা নার্সারি বেড থেকে।
1: ও, গাছ বন ফসে যাইব নি
0: একদম? হ্যাঁ, একদম মাটির সাথে মিশে খুব ভালো সারের, ধইঞ্চা হচ্ছে মানে সবচেয়ে ভালো সবুজ সার সত্যি কথা। তো এটা হচ্ছে গিয়ে গ্রিন ম্যানিউরিং ক্রপ। এখন গ্রিন লিফ ম্যানিউরিং কি? লিফটা হচ্ছে গিয়ে মানে লিফ ম্যানিউরিং ক্রপ, যেমন একটা গ্লাইডিসিডিয়া আছে, এটা আমরা সাধারণত দেখে থাকি গ্রামে প্রচুর আছে। আমাদের এখানে কৈলাসরও কৃষকদের খেতে বা রাস্তার পাশে গাছ দেখা যায়, গাছটা অনেকটাই বড় হয়। তো ওই যে গ্লাইডিসিডিয়া গাছটা, ওই গাছের পাতাগুলো আমরা সার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। তো কিভাবে করব, ওইগুলো পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে এনে ওইগুলো আমরা ওই খেতে ছড়িয়ে দেব, তারপর 10-15 দিন পরে পচে যাবে মাটির সাথে, আমরা এটা লাঙ্গলের সাথে মিশিয়ে দেব। তো ওইটা হচ্ছে লিফ ম্যানিউর যেটা। হ্যাঁ, তো গ্রিন ম্যানিউর, গ্রিন লিফ ম্যানিউর। তাছাড়া আমরা সার আর কি দিয়ে রিপ্লেস করতে পারি, যেরকম ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, ওইটাও আমরা কিন্তু একটা ভালো জৈব সার যেটা মানে রাসায়নিক সারকে রিপ্লেস করতে পারে। তো এই সারগুলো প্রয়োগ করার ফলে কৃষকের যেমন খরচ, জমিতে যে খরচ, চাষযোগ্য খরচ যেটা কমবে,
1: অনেকটা কমবে
0: চাষযোগ্য খরচ। তো পাশাপাশি
1: মাঝে দিয়ে আরেক কথা কইরাম যে অত অত রাসায়নিক সার কৃষক ভাইরা খেতে ব্যবহার করুন, ওটার সমসাময়িক কিতা হয়ে যাব গিয়ে আপনার ও যে সারের কথা যে কইরা, ও পাতা পচা সার বা গাছ যেটা ধইঞ্চা যে কইরা, এটা হয়ে যাব গিয়া,
0: হ্যাঁ, অনেকটাই রিপ্লেস করবে, অনেকটা প্রচুর পরিমাণে মানে কি বলবো, নাইট্রোজেনের সারের প্রায় 50% মানে এটা রিপ্লেস করবে, 50% প্রয়োগ কম করা যাবে যদি আমরা এই সারটা মানে সবুজ সার যেটা বলি সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা মানে কি বলবো, প্রচন্ড পরিবেশ বান্ধব, ঠিক আছে, পরিবেশ বান্ধব, পাশাপাশি আমাদের খাবারের খাদ্য গুণাগুণ বজায় থাকবে ভালো, পাশাপাশি কৃষকের খরচ কম হবে, আয় যেটাই হোক মানে মানে প্রফিটটা অনেকটাই বেড়ে যাবে। আজকাল কিন্তু মানে আমাদের কৃষকের দেখা যাচ্ছে যে চাষের খরচ এত বেড়ে গেছে, হ্যাঁ, কৃষকরা এখন কৃষিকাজে আগ্রহী নয়, ঠিক আছে। তো সবুজ সারের যদি আমরা ইউজ করি বা গ্রিন ম্যানিউর, এটার পরিচর্যাটাও কম হবে, আমার মাটি

0: রক্ষা পাবে। তো আমি কৃষক ভাইদের বলবো যথাসম্ভব আমরা যদি আমরা অবশ্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এখন বিভিন্ন জায়গায় ধৈঞ্চার সিড দিয়ে কৃষকদের মানে কিভাবে গ্রিন ম্যানিউরিং ক্রপ চাষ করবে, হ্যাঁ সবুজ সারের ফসল চাষ করবে সেগুলোর উপর আমরা প্রদর্শনী মূলক চাষও আমরা এখন শুরু করেছি আস্তে আস্তে।
1: আচ্ছা, তো এতে তো কৃষক ভাইরা খুবই উপকৃত হইবা। তো এটার লগে কিতা আবার রাসায়নিক সার কিতা দিতানি তুরা না?
0: হ্যাঁ হ্যাঁ দিতে পারে, রাসায়নিক সার কিছুটা দিতে পারে, কিন্তু আমরা যেরকম রাসায়নিক সারটা সাপোজ প্রথমে আমরা চাষের আগে একবার দিই, হ্যাঁ তারপরে মানে চাষের আগে নয় মানে যখন আমরা চারা রোপণ করি, চারা রোপণের সময় দিই, তারপরে চারা রোপণের 15-20 দিন পরে, তারপর যখন ফ্লাওয়ারিং স্টেজ আছে, আমরা অ্যাকচুয়ালি ইউরিয়াটা তিনটা ধাপে ধাপে তিনটা স্টেজে দিতে পারি, কিন্তু যদি আমরা ওই মানে গ্রিন ম্যানিউরিং ক্রপ যেটা সবুজ সার সেটা যদি ইউজ করি তাহলে আমাদের প্রথমে হয়তো সার সেরকম লাগবে না, তারপরে আমরা যখন কিছুদিন পরে যেটা স্প্লিটে দিতে পারি তখন স্প্লিটে অল্প অল্প আমরা সার প্রয়োগ করব, কিন্তু প্রথমে চাষের সাথে যেটা দেব সেটা কিন্তু ফার্স্ট স্টেজে যেটা আমরা ইউরিয়া সার প্রয়োগ করব এটাকে আমরা রিপ্লেস করতে পারবো ওটা না দিয়ে, ঠিক আছে। চাপান সার হিসেবে যেটা দেবো সেটা আমরা পরবর্তী সময়ে ইউরিয়া দিতে পারি চাপান সার হিসেবে, তখন কমে যাবে টোটাল যে সারের এক্সপেন্ডিচার সেটা অনেকটাই কমে যাবে 50%।
1: ওটা শুধু ধান খেতে না, এটা সবজি খেতেও?
0: হ্যাঁ
1: একদম,
0: হ্যাঁ বাস্তু খেতেও হতে পারে, সবজি খেতেও হতে পারে, যেকোনো যেকোনো ফসলের ক্ষেত্রেই গ্রিন লিফ ম্যানিউর বা গ্রিন ম্যানিউরটা অনেকটাই উপকারী।
1: এর লগে যদি ভার্মি কম্পোস্ট রাসায়নিক সার এখানে ইয় না করিয়া ইউজ না করিয়া যদি ভার্মি কম্পোস্ট কোন কৃষক ভাইয়া করেন তো খুবই ভালো কথা, মাটির গুণাগুণ ফিরিয়া আইব এবং বজায় থাকবে।
0: একদম, ভার্মি কম্পোস্টটা মেইনলি আমরা জমিতে যখন সবজি চাষ করব, সবজি চাষের ক্ষেত্রে ভার্মি কম্পোস্টটা সবচেয়ে বেশি মানে আমাদের ভালো উপকারী। তো ভার্মি কম্পোস্টটা আমরা যেরকম নার্সারি বেডে ইউজ করতে পারি চারা তোলার জন্য বীজ থেকে নতুন চারা উৎপাদনের জন্য, পাশাপাশি সবজির মধ্যে তো খাদ্য গুণাগুণ অনেকটাই বাড়ে, পাশাপাশি জল ধারণ ক্ষমতা যে মাটির, হ্যাঁ অনেকটা বেড়ে যায় মাটির জল ধারণ ক্ষমতা, মাটিটাকে উর্বর করে তোলে। তো আমরা কি হবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ইউজ করতে করতে দেখা যাবে যে একটা সময় পরে মাটির উর্বরতা এতটাই বেড়ে গেছে আমরা যে মানে রাসায়নিক সারের প্রয়োগ আস্তে আস্তে আমরা পুরোপুরি কমিয়ে দিতে পারবো, জৈব সারটা অনেকটাই রিপ্লেস করে এবং মাটির জল ধারণ ক্ষমতা পাশাপাশি মাটির যে হিউমাস এটাকে অনেকটাই বাড়িয়ে দেয়, যেটা আমরা বাইরে থেকে এনে হিউমিক অ্যাসিড অনেক সময় গাছে প্রয়োগ করি আমরা গাছের শক্তির জন্য। তো ওভারঅল মানে জৈব সারের পরিবর্তে সরি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারটা খুবই ভালো, খুবই ভালো,
1: এতে ফসলও ভালো হইব আর ধান ফসলটাও ভালো হইব,
0: ধানের উৎপাদন অনেকটাই ভালো হবে
1: এবং খাইয়া মানে আপনারও কিচ্ছুই তো না কৃষক বাইরারও কিচ্ছুই তো না।
0: একদম, আমরা যেরকম সুস্থ থাকবো আমাদের শরীর ইয়ে থাকবে, পাশাপাশি আমাদের পরিবেশটাও রক্ষা পাবে রাসায়নিক সারের প্রকোপ থেকে, হ্যাঁ খরচ কম হবে, কারণ আমাদের এখন ভারত সরকার চাইছে প্রাকৃতিক খেতির দিকে নিয়ে যেতে কৃষকদের, ঠিক আছে আগে এক সময় হতো প্রাকৃতিক খেতি, এখন মাঝখানে মানে রাসায়নিক সারের প্রয়োগ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে এখন যতই আমরা প্রয়োগ করি রাসায়নিক সার মাটির উর্বরতা কিন্তু আর বাড়ছে না, মাটিটা কিন্তু আমাদের দিন দিন নষ্ট হচ্ছে। এখন ভারত সরকার নতুন একটা মানে মুভমেন্ট শুরু করেছে ক্ষেত বাঁচাও অভিযান, তো ওইটা কিন্তু আমাদের এই প্রাকৃতিক খেতিতে যাতে আমরা সবাই প্রাকৃতিক খেতির দিকে যাই রাসায়নিক না করে সেটা, কিন্তু হয়তোবা মানে ইমিডিয়েট সম্ভব হবে না রাসায়নিক জমিকে প্রাকৃতিক খেতিতে পরিণত করতে, কিন্তু আস্তে আস্তে আস্তে, হ্যাঁ এটা একটা টাইম কনজিউম, এটা সময় সাপেক্ষ কাজ,
1: উদ্যোগ নেওয়াটা দরকার
0: একদম প্রত্যেকেই,
1: কারণ রাসায়নিক সারে ক্ষেতের মাটি একেবারে জার গিয়া, একেবারে জার গিয়া, কৃষক ভাইরা বুঝরা হয়তো কেউ বুঝরা না, তাই চাষবাস করা অত অত রাসায়নিক সার দিয়া যে বেশ বেশা ফসল তো আমি ফাইরা, ফসল তো আর একদিন খাইলে ওই তো নাই, তোমার বাঁচিয়া থাকতে লাগবো বা তো খাওয়ান লাগবো, কিন্তু কোনো কোনো কৃষক ভাই ওটা বুঝেন না। তো সরকারের এই উদ্যোগ রে খুব সাধুবাদ জানাই আর, বা আমরা কৃষক ভাইরাও শুনিয়া নিশ্চয়ই উপকৃত হইবা। আর কিতা ব্যাপার রয়েছে?
0: আচ্ছা এখন হচ্ছে গিয়ে যেটা আমরা বলছি

0: সবুজ সার পাশাপাশি আমরা পোকামাকড় দমনের জন্য কিন্তু রাসায়নিক কীটনাশকের পরিবর্তে মানে কেমিক্যাল যেটা কেমিক্যালের পরিবর্তে আমরা জৈব কীটনাশকও ইউজ করতে পারি। এখন জৈব কীটনাশক কি কি হতে পারে? হ্যাঁ, এগুলো প্রাকৃতিক খেতিতে আমরা বিভিন্ন কৃষকদের বিভিন্ন জমিতে প্রদর্শনী করাচ্ছি এবং ওদেরকে কৃষকদের কিভাবে বানাতে হবে ওই প্রস্তুত প্রণালীগুলো দেখাচ্ছি। তো এগুলোর মধ্যে কি কি হতে পারে, যেমন জীবামৃত, বীজামৃত, ঘন জীবামৃত, হ্যাঁ, তো ওইগুলো কি দিয়ে বানায় এখন? হ্যাঁ, তো জীবামৃত বীজামৃত এগুলো হচ্ছে গিয়ে কি, যেরকম আমরা বীজামৃত যেটা, এটা আমরা জমিতে বীজ বপন করার আগে আমরা বীজ শোধন করে থাকি রাসায়নিক, যেরকম বেবিস্টিন, ক্যাপটান ওগুলো দিয়ে। তো ওই জীবামৃতটা হচ্ছে যেটা রাসায়নিক, যে ক্যাপটান বেবিস্টিন ওইগুলোকে রিপ্লেস করবে। তো ওইটার জন্য কি কি লাগবে? আমাদের গরুর গোবর, হ্যাঁ, গোচানা, তারপরে নিম পাতা, হ্যাঁ, গুড়, বেসন, ওই সমস্ত বিভিন্ন উপকরণ আছে, ওই উপকরণগুলোকে মিশ্রিত করে ভিজিয়ে ওইগুলোকে 4-5 দিনের জন্য রেখে পচিয়ে এটাকে ফার্মেন্টেড করে, হ্যাঁ, ফার্মেন্টেড করে তারপরে ওইটাকে আমরা জীবামৃত, ঘন জীবামৃত, হ্যাঁ, জীবামৃতটা যেটা, এটা মানে এটা যেরকম গাছের পাতার মধ্যে দিতে পারি, ঠিক তেমনি আমরা মাটিতেও প্রয়োগ করতে পারি।
1: আচ্ছা,
0: এটা মাটির যেরকম উর্বরতা বাড়াবে পাশাপাশি গাছের যে পোকামাকড় ওগুলোকে দূর করবে। তো মানে প্রাকৃতিক খেতির মানে পুরোপুরি প্রাকৃতিক খেতি জিনিসটা এটাই, প্রাকৃতিকভাবে যেরকম রোগ পোকা দমন, ঠিক তেমনি আমরা প্রাকৃতিকভাবে চাষও করব। ঠিক আছে, তো আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে মানে যদিও আমরা আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিতে আমরা রাসায়নিক সারের প্রয়োগ খুবই কম করি, কিন্তু তারপরেও মানে যেটাই আমরা করে থাকি এটাকেও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটাই কমাতে হবে। তো ওইগুলো যেরকম বীজামৃত বলছি, ওইটাতে বীজামৃত বানানোর পর ওই যে চারা বলুন বা ধানের বীজ বলুন, ওইটাকে যখন আমরা ধানের বীজ ভিজিয়ে ওইটার যখন শিকড় আসার পরে আমরা মাটিতে চারা রোপণের জন্য যাব, এর আগে জীবামৃত দিয়ে বীজামৃত দিয়ে আমরা মানে এটাকে শোধন করে নেব। তাতে কি হবে, আমাদের মানে যে রোগ পোকা আসার সম্ভাবনা ওগুলো থাকবে না, পাশাপাশি আমাদের রাসায়নিকের ব্যবহারও মানে কৃষকের খরচও কমে যাবে। এই যে উপাদানগুলো এগুলো কৃষকদের বাড়িঘরে আছে আছে, শুধু আমরা প্রয়োগটা জানি না, এটা আমাদের শিখতে হবে।
1: ওটাও কথা। তো দিদিমণি, আলোচনা আজ এখানে শেষ করলাম, আলোচনা শেষ করি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

শুনলেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

বললাম ব্যাখ্যা তাবুক চেংজাগো ভারত সরকারি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা ছয় সীমা ক তিনি নি পান্দা বাংলা ফাইমানোর রগই ছয় সিনাই রক গবাং মা হামারে নি এক লিশে নামকা ফিয়াবা তাবুক সুখ জরা হাবা নিজা সামুসান ইয়াফাও খবই মানজাখু রমদি বানকুন্দ্রি খরান তৈ তৈতরমা আকরক সকাংবাড়িয়া ফাইমানী কগ্ন সাকলাই মানফান মথাগিলে মানজাখু বাংলা ফাইমানী নখাই তাবুসুক জরা সই সিনাই রকব সকাংবাড়িয়া শাসুকই মানজাখু হা কলে মানন হিন বাংলা হায়ুঙ্গ অংয়া হমানী ন ওয়াই ডক ছাই এবার ছয় হাজার বাংলা ফায়ু অবনিবিশিঙ্গ তের মানজাখে বাংলা ফাইমানী ন বাঙ্কুগু বাংলা ফাইমানত তুই গবাং মা কথমা দঙ্গ বাক্সা সাও হা তলাও মায়ু মা বরে দংফু আ মায়ু মা বরে কাইসিং থাইসানি বমলসে বাসা জাকফু কাইসিং খাইবা জিবু কতরমা মাসানি বক্রগসে বাসা জাকফু আবরকনি বিশিঙ্গ জেসা কাইসা সেগলরে জরে এংখেন হা কলয়ু অবন বাংলা ফায়ু হিনলায়ু বাক্সা খাইবা হাফুংন বরক বাসে সুসালায়ু জরাও বরক লুমানী হাইন জরা জরাও হাফুব লুমুই গলিব্রাফু আফুরু হাফুং জাংরি জাকাইন বাংলা ফায়ু হিনলায়ু ফিয়াবা ছয় সিনাইরকনি ককতিখাই অবহাইয়া ছয় সিনাইরকাই সাও হা সাকানি সিমি তলা পাইথাক জরা গবাংমা পলানি পলা দংফু সাকানি অবনকাই হিন ক্রাস্ট যতনি তলানি অবনকাই হিন কোর তাই কচারনি অবনকাই হিন মেন্টাল ক্রাস্ট হিংকাই গবাংমা প্লেট হাই বেথেপ তগু আ প্লেট ডক কাইসাতে কাইসাবাই হুপরা জাখাইন হা মাজাং রিজাগু আবনন বাংলা ফায়ু হিনজাগু বাংলা বুফুর ফাইন আব কেব সুকাংবাড়িয়া সাইমান্নাই করে হাইনি বাগিন কেবন সুকাংবাড়িয়া সাকলাইব রুই মানিয়া চিনি ত্রিপুরা বাংলা কতর ফাইনানি বিশিঙ্গ পাঁচ নম্বর জুনক লায়ু বনি বাগিন নিনি নক বাহেকে সনাম জাখা বাংলা কাতিনা দা কাতিয়া অবন কাহামকাই পতৈলি নাইদি নংশিয়াকাই কাহাম ইঞ্জিনিয়ার ন ফুনকৈ নিনি নগ্ন থিতি খাইনা খাইদি বাংলা অংখা মুফলি কাশানী জরনি বিশিঙ্গ ন অঙ্গু হাইনি বাগৈন নগ্নি বেবাক বরগ্ন সকাংবাড়িয়া সাইমান রিউই তিয়ার অঙ্গি মাতনি থাই বাংলা ফাই টংফুরো ফাতারো তা নংখর দি খাচি খাবরুম তা অংদি তাই তাইলাম রক্তই

বাকফ্লাইনা রক তা নাই দি নি নক গাহাম হংকাই নক বিশিংগুন দং না খাইদি ফিয়াবা যে সামুসা গ্রাক মানে টেবিল তলা এবা টুলনি তলা রক বমি টংনানি খাইদি বাংলা ফাই টংফ্রু এলিভেটর এবা লিফ রক তাকাদি বাংলা ফাইকে ওয়াই সাবাই থাকিয়া ওয়াই নেই ওয়াই থামরক জাংরক জাগো নিনি নক নি গ্লাস এবা ইলেকট্রিক্যাল লাইন রগ্ন সামু পাইখেন অফ খাইনানি তাপক দি রুমাল হায়াকেবা কাহামকাই রিকুতুরক লগিব টনি দি জেফ্রুপান বাংলা ফাই দেরাও কলাইখে বুকুং বুকুগ্রক খলপই মানু দেরাও কলাইখে চিরিখক দি হায়াকেবা লগিব সুসই টংখে সুসই তাম দি চিরিখক মানে সেলাই সুসই তাম মানি তাইব চাকুগু হাইনি বাকিন লগিব সুসই টনিনানি খাইদি মুইতো নারাকদি সকাংবাড়িয়া চেতনা টংজাক হিকাই দেশা বেড়ানি দেরাও কতর ক্লাইফানো আবনক কাতেউই মানু।

0: हमतो आय नंग बुफुर क्लास नि नंखर कासा
1: हाय आं बनन सायनि फायका बुलासा आं अंखरका फासि दे हने
0: हाय दिबा आं बाहाके किस्सा पानो तेर मानलिया सा आंखैनो न बुनि क्लास से इनखना हने रुतुगै तंगैता खुमतया नंग तिनि क्लास ओ कायसा खतर मामुलां सारि खाबुलासा जों न
1: तामुना बो
0: नंग तिनि इंग्लिश नि प्रोफेसर न कायसा सायार अमरि रिमानोता
1: नंग बो बिना कथमा सामानि बसे करो जागै तंखा आं आबनो खनावै तंगै सिमानलिया सियारि आं सामानि जायांलिया ना बोले
0: বেলাইছে চাখা সানি বাকি বচা খা চিনি বাকি খেত চাচুক মানি নকলাই সুকা সিয়ারি চিনি ক্লাস নি বেভাগ স্টুডেন্ট নন চাজাক বাই সুগ তেই ওয়া ওয়া নাজাক বাই খা হাইপা নং বেলাই খেলো পড়িব মানো নন খাই চিনি কলেজ নি বেভাগ প্রফেসর খাবো হামজাগ তেই কেব কিনে যাক বাই
1: নাই নং সেতাইব বোলাসা নং মিয়া চিনি মেথ নি প্রফেসর বড় এলজেব্রা সরল কাইসা খাইসিনি খাইব চারুই মাইয়াং স্টুডেন্ট লগ্নি বিং সাবো মানাই দং খাইপাইগ্রা দিহেনই সাজাগৈ নাই ওয়াইসাবাই চারুই রিমা খাই আবো খাই কিসানি কক খাই দা
0: আও কুমতয়া অবলে সৈন্য তঙ্গ এলজাব্রা সরর নজরতে খাই আং মান মানি নকলায়ু হাই ই কো নাশিগা দি খুমতয়া আচুক বই সাসলাং তাবুক সে নংখরু
2: হ্যালো খুমতয়া ম্যাডাম ভাই শিয়ারি ম্যাডাম ন রকে চুং ন ইচ্ছা পানো সাক নাংলে এটা না
3: তামুখাই সাক নাংনা তংসা চুং ন বরগলে খরকসা ইংলিশ নি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাই খরকসা খাইবা মেথ নি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিংকাইবা বরক তাই চুং ন সাক নাংসি ওহাইদা
1: এ আইসো তাই সাসলাং হাইকে চুং ন গাজুমান তারুদি চুং মেদামিয়া স্টুডেন্ট ন বুঝিখা
0: এই খুমতয়া হাইয়াকু কক খাই অকক অব বরক নি কগিয়া মোতাই নি কক্সি হাওতা কলাইলাংথুং আংকাই হাইসি মা হনো
2: আবসে কক বেলাইকে হামবাই শিয়ারি ন খুমতিয়া ননব বেলাইকে হামবাই হংখা মথাক বাইছি দে আ কক রং ন ককে ন রক তিনি ক্লাস তংফুরু বাংলা ফাইমানি কিসাপন তিয়াদা মান বাই খেসা
3: আংখাইলে কিসিসা তেরমান মা হাইলে অলং খা
1: আংলে কিসাপন তেরমান লিয়া
0: আংলে তেরমান খা ও কক ন খুমতিয়া ন সানানি হিমানছি বিনি ও ইংলিশ প্রফেসর ন ফরমা সায়া সালাইমানো তুই সে সাজাতে ইংরি টংলাই খাই হেঙ্কে বা আ বাংলা ফাইমানি কগ্ন খাই সানানি বগু সে তংসু আ খিন্ন রেখাবলে বাংলা বালো রিবুই ন সার বু কিসালে তেলে মাংখনা আপুর কিসা তোমা বহাই ইংজাগি থাঙ্গা সার
1: ইংখনা আ জরা আংব কক সামাং সামাং ন তোমা বক কিসি সাম বখরক মিহিম মানি হাই ইংমালে ইংখ কক সাউই টংমানি বাগৈ আসুক তেরমালিয়া তা
3: প্র্যাকটিক্যাল রুম তংনে আর খাই এবো কাহামকে তেরমান বাই খেলা
2: বংনে আরলে গ্লাস বিশিঙ্গ গবাং মা স্পিরিট রক দাজাক তং বলা কিসানি নাংখে ন বঙা বা লরিমা রক ছিজাক বাই হুমকে
1: আং কাহামকে তেরমান লিয়া বা জাসুকা আংখাই তা মুঙ্গই ব বাংলা ন বেলাই কি কিরু ও
3: কিরিমা খাই আংবো কিরু ও আকন জানে কতর খাই ফাইখাই বিল্ডিং কত কত সে বাইক্রুবি মা থাংবাই হুনকাই বন ক্রিয়া কাতাই তাই তুম সাবন কিনা তংসা নো
0: দো আকন তাবুং দগ থাংলাইয়া দা

0: class bu kiri khang kai ba.
1: Hai. Tamo shini te gacha last class ung liya da hamba.
2: Noro class ho tong khai. Shabu no asa guan chugi tong bai. Class ho notice ho pai mani noro. Khana ya da?
3: Omole tong tok suk ka.
0: Khana kole suti ni ko khai. Shau da man bai sa.
1: Abole sai mano.
3: Ang khai obono bo sai mani ko. Tabukle te bo tong tok suk ka. Tho himbe chi di. Phai jai suk.
2: O saslang le. Saslang no. Himdi tha khum ta ya.
0: Himdi. Hey, Saslang, I joke. Can I juju, Rosoni, no got hang on it up, Bidi?
1: Pogia, not oxidative, Hanya, Kavidi.
3: Abukale, Pogiangbo. Can I malendo? Tanka sing.
0: Bozora, what hang on yai? Jora K, saw it a man by Casa.
1: Hey, Abulang, boss, hey, Mayaku.
3: Tomli, I'm Simono. Sarik, Saljoreada.
2: Hino, Hino Matuangbo.
0: Hino, Dag the Pai Bidita, him sit down, Shiari.
3: বাহ সাল বা মজম ককলাই থাকাবলা সা দীর সাল বরক থু থু বক্র হাই মিম চিরি চিরি এঙ্গি বুসার হাই কুমি টংথ হাই এঙ্গি টংখা তাই সাকা আশ্রায় রকস সপাই বাই বলে কয় খপচা পমি পাইগ্রান ও ই কলে আব্রি রকস সপাই বাইখা তামসা নংনি লগি সংকাই ফাইবে খ
0: লগি সংসে ইং যাকো বড় নিচে নি লগি সং ফাই টংনা সা চুচু
3: এ নুখা দে ও শিকলি র কগ্রং বাই মাস নাইলা সা নর বাই বাক্সা ফাই অংকাইবা আ শিকলি র নং নি লগি সং যা দিবা
2: চুচু বড়ক বাজি নি সাক চালাইছে বড় নি লগি সং গুই টং নাং খা হনো
0: সাক চালাই বাই লগি সং ফেলাই দিবা চুচু
3: অংখা অংখা বুঝি খা তাই সানা নাংলিয়া ই কনাহারি নাই সক পাই বাই খা আবরক ব তামুসা সুসু জুন নাসিং নাসিক মুনি সুরু সুরু খাই নঙা বুড়ি শিখলি রক বাই তামো সালাই টংসা
4: ও বুড়ি শিখরি র ঠেঙ্গি টংমাইয়া ঠেঙ্গি টংমাইয়া আও জরাবা অংনানি ককতা
1: তামু খাবা সুসু শিখলি রং নন মুসা খাইয়া না
4: বড় গানো তামু খাইয়া তং বংনি বকরং দা তংবা অংখা মঠাক বাই চিনি নং না কক রং আইচো ফাইজি নরগু তাই কাংসা লাম তং বই নাই আসুক লাইছি দে
3: সালাই নাই খাই কক খাই তো গবাং ন তঙ্গু হাইফা ন সাগ্রালিয়া ফাইদি নামানি কক সালাইছি ন তামু হিনচুসু
0: কক খাইয়াবো নু চুসু বথঙ্গি টংমানি খেচরা বড় গিয়া
2: দ আকন বড় তুই তা সালচামা আসুক লাই নাই তা হাইকে তাবুক ফাইদি বাংলা ফাইমানো তুই চুসু নি খুক তুই এসা থাইনি কক খাই না লাইগ্রাই না তা তামহীন
4: বাংলা ফাইমানি কক মিয়া ফাইমানি কক নদ
1: সুচু হাইকে নং মিয়া বাংলা ফাইমানি তেয়ার মাখা হাইদা
4: তামো মাই আং না সা আনি উ গাতি লামানি আ থাস্তি বুফাংবা মজম হাই জাঙ্গিরি জাগৈ গলৈ লাংখাবলা সা মিয়া বাজাওরা কনৈ ফাইকাবলে পুলানি আবো খাইতো আসুক সিজাগলিয়া
3: জংখাই ক্লাসও তংমানি বাগৈ আসুক তেরমানলিয়া তা চুচু ওয়াইশালে তেরমানমা হাইংখা আবো বো বেবাং ন মালিয়া গজানা বাক্সা মানু বাক্সা মানিয়াং খাতা সুসু
0: মিয়ানি কক তো সুংবো কিসা মিসা সিলাইখা সাইব মালাইখা কক খাই আবো ইয়া চুচু জংখাই তিনি নিনি থানি আগে রগ বাংলা কত রক ফাইও হনি খানামানি অবো বাহাই বমতই রক কিসা খানানা বাগৈ ফাইলামানিছে
4: আগিনি জরা রগ বাংলা অঙ্গই থাংমানি কক রক খাইজা
1: ই সুসু হাইনো
4: বাংলা কতর তো আগি রগ ফাইকা হনাই খনাকা আং সাক বাই থেংলা আসু কতর বাংলা মানজা গিয়াকু মিয়া ফাইমে রং নি ছেলে তাক সে কতর মানজা খ পিয়া
1: সুসু মানজা গিয়া ফন নং জে খনামানি আগিনি কক রং ন কিসা সুন সাই খনার গাদি
4: আও বুসু কুবো ইয়া বলে আং মুসিয়া দো তোমা খাই খনামানি ককতা পুলে নতা বক্সিনি তিরপুরা হাস্তিনি জে সুক হাসুক পান্থর তংমানি আবরক বেভাং আগে বাংলা কতর ফাইপুরো অংমানি সিপু
0: তামো অংবাই মানে আবো চুচু
4: আবোদা হাসুক তংমানি পান্থর খাকা তাই পান্থর তংমা রক খাইবা হাসুক খাইথাংবাই কেতা
2: দ অবনো কারিতে তাম রক খনাকা চুচু অবো সাগ্রা সিদি
4: আবনি উলো তাই ওইসব বাংলা কতর ফাইপুরো খাই চিনি তাবো আগুলিনি নুয়ুমা।

0: সিয়ারে নন খাইতামো তামো সঙ্কাসা
1: সঙ্গা খাইত বাংলা ফাইমানো তৈন বাংক সঙ্ক আবনি বিশিঙ্গ ব বিশিও বাংলা কতর ফাই আগুলি কচাম নুয়ংমা কিরিমা জে তেরাখা অবনখা আং ব বিশিও ফাইকা সাইমা মলি আতা নন খাই তামো তামো সঙ্কাসা খুমতিয়া
0: আনব বাংলা ফাইমানি নন তৈ সঙ্গ পাইথাকনি সঙ্গমানখাই আংবা সাউই মান বলিয়া ও সুকাঙ্গ বাংলা ফাইমানি বি ফাং বড় হই সঙ্গমানখাই সাউই মান বলিয়া আংব
2: এই নাসিক দি আইসুক সিয়ারি বাই খুমতি আংখাই জেফ্রুফানো বুনি সেকং জাই আয়ঙ্গ চর চর খাই নাইটুকুই টংটা হন
3: আকন জংলে বুফুরু বড় বাই বাকসা ইমান বা বড় বাই বাকসা জেফুরু অং না খে তাই বাতাই দাপাইছি বা বাহাইকে অং বাই সিনাইছি দু নংনি ইন্টারভিউ রুমা রখে বাহাই অং বাই খেসা দশাগারি সিয়ারি
1: দ নরং নিশে বাহাইংখা অবশ্যই সেকাং সাগ্রার দি আইচুক নংও সাগ্রা দি
3: তাবুকে আংছি সেকাং মা সাইছি নাই
0: তামো তংসা সাগানা বা
3: আনকে বাংলা তামুগৈ অং হনিছি সুমানি কাহামকে সাইছি মান বলিয়া তাই রখেলে জেমানতৈ সাই খানারবাইখা আসুং নতা
1: সাসলাং ননখাই তামো সংখাসা
2: আনখাই বাংলা ফাইপুরু তামো তামোখাই তংলানি নাং আবনন সংখাতা হনে
0: সাখানাব্লা সা
2: সাকা যে সাইমান মাতিখাই সাউইন খানারকা আব

0: চে পজা সে কতমা কাইসা রহরি রিখাবা
1: আনতি পজা সাব খাই
0: আনো সিমিয়া নরং নম্ব ব্যাবাং ন সামুং ন মা খাইবি নাই দৌ ই ক নাইবাই অমরং নামি কামি ও থাঙ্গই মা সাবাই নাই ফু যাবাং পালখাই বাংলা ফাইকাই বাহাইকাই টংনানি তাই বাহাইকে কাটিনানি নাং আগরক ফু
1: ও বলে নামগু ন কাহাম কক সেবলা সাহিংকে অববা
2: চিনি দিপ্রা বা ডেঞ্জার জুনসে গলাই হিনব্লাস
3: হাইনো ফু দহাইকে নরকে তামো তামো সঙ্গজাকবাই খা আবসে সকাং সাগারে দি শিয়ারি সাগারে দি সকাং
1: রাজা খর আগুলিনি নুয়ুমা তেরামানি কক নো সঙ্গ ব বিশুয় তেরে ফু আ সঙ্গমুং নখে আং কাহামকে সাউইসে মান বলিয়া তাই সঙ্গমারক নলে বেব্বাং নো সাউই গাওবাই খা
0: কুমতেয়া নংখাই তামো তামো সঙ্গজা খাসা
2: সঙ্গমা তো গবাং মানো সঙ্গা আংব কাইসা সঙ্গমানো সাউইমাম বলিয়া
3: তামনা সাব
2: ও সুকাঙ্গ যেন ক্লাস টংফুরো বাংলা কিসা ফায়াদা আবনে ইয়াফাং বড় হই সঙ্গ আবনা আং সাইমাম বলিয়া
4: তাম সা শিগলা শিগলি র তামো বিয়াংনি ফাইবাই মা সাব
0: নংখা বিয়াংনি সাব চুচু
4: আংখাই ডিএম অফিস কাইসা সামুনি বাকি ফাইমানিছে নরখাই তামনি বাকি ফাইবাই মানে
1: চুচু চিনখাই সেবংনি বাকি ইন্টারভিউ রিনা ফাইমানিছে
4: বমতে সেবংনি বাকি সাব
2: ইক নবার তৈবার তাই বাংলা ফাইমাই রং নাইকানি খাইনাই সেবংনি বাকিটা
4: বাহ হাইকে বা বেলাই সে কাহাম কক সেবলাস নংনা বে
3: কাহাম তো কাহাম ন চুচু মানকে সেবলা হনে
0: সেবক মাননানি মাইন যাবো খাই উননি কক সে চুচু ইন্টারভিউ রিনানি নেই ফাইমানি সে সিমি সে হাই সামুং সে বেড়ে রহর যাখা আংখাই
4: দামু বমতি সামুসা নি নাবোখা
0: চুসু নং বাই তাবুক মালাই খেবা তাসে চা সুকা দৌ চিনি কামিনি বেবাগ বরং তুই নিনি নগ্ন সেকাং মা চেংসি নাই আমি হিন চুসু
4: চেং দিতা কাহাম কক সেবলা সাববা তামন তুই বা বলে
3: তাই তাম লেংনানি বাংলা ফাইমানি আবন তুই ইংনাতা হে দা সাসলা
0: ই হাইন বাংলা বাহিকে ফাই তাই আবনো বাহিকে কাটিনানি আবরং তুইটা
1: দ অবনো কিসা সাউই খনারিগ্রা দি তামো সামুং খাব সাসলাম
2: চাওতা জংব খনাউই বুঝিউই মাংখাই বুইনো সানানি সুগানু বলা জংনব চবাদি হনি সাউ হংখাইবা
0: সইন তঙ্গ চুসু নুংব সিকাংবারিয়ান খনাইনার দিতা দৌ
4: চাওতা আংবো বুইনো কবক থগো
0: ইক বড় আনো কাগজ রহর মাতি খাই পুলেন বাংলা বাহিকে ফাই আবন নাইলেগেরা না ইক অর সেরাই সেরাইকে সৈজাক দঙ্গু চিনি অ হাওয়া অংখা পলেরে পলা গবাংমা থেপজা খাইফু যতনি সাকানি আবনখাই ক্রাস্ট হিনু পাইথাক তলানি আবনখাই কুর হইনু যতনি কচারনি নখাই হন মেন্টেল ক্রাস্ট হিনমানি আবোখাই গবাংমা প্লেট হাই বেথেপ বেথেপ অংজাকফু অ প্লেট রক কাইসা বেতাই কাইসা হুপেরজাকখাইন বাংলা ফাইও হনি হিনজাগু বুঝিখাদা নর
2: দ হাইকে তাবুক বাংলা ফাইফ্রো তামুখাই কাটি নাই তাই তামুখাই টংথাই বতি রক টংনা বলে সাজলাং
0: টংগো আন তাবুক আবনো ন সানানি নাই টংগো খানাবাইদি বাংলা বুফ্রো ফাইন আবো কে ব সাইমানিয়া সই সিনিয়ার ব আবনো সিগাংবাড়িয়া তাবুকসুক জরা সাউই মাইনিয়াখু বন ফাইরিয়া ব খাইমাইনিয়াখু হাইনি বাকিন সিকাংবাড়িয়ানো তিয়ার অঙ্গুই মাতংথাই ক্লায়ু রমদি পুইলানো নিনি নক বাংলা ফাইব বায়াকে তাংজাকদা তাংজাক হংকাই বাংলা ফাইপুরু নিনি নক বিশিংনি ফাতারতা নংখর দি নক বিশিংও টেবিল এবা খাট তলাও বমৈতং দি কলৈয়ৈ মানৈর ক্লাইব নিনি সাগক লাইয়া অংনানি বাগৈ তাইব তঙ্গু অবরগ্ন আজুগৈ সালাইফুরু শুক্রুবৈ সালাইসি নতা দৌ পাইথাক নরং আং তাইছে কক সানানি তঙ্গু অর সৈজাক তঙ্গু চিনি ত্রিপুরা বাংলা কতর অংনানি বিশিংঙ্গ পাঁচ নম্বর ক্লাইফুন বনি বিশিংঙ্গ যং বেলাইকে সাকমা তালাইনি তো দৌ তিনি আসুক জরানো সালাইছে নো তামু হিনবা
4: আবো বা বেলাই খে কিরমা সিংসা কক নং খাবলা সা হাইকে দাঁতি সে আসুক লাইমা সাগন ব্লাসা
3: সুচু নং তাবো কামি থাঙ্কে কামিনি বর রং সাবই সাল

자는 내 한나 찬 눈물

당글레 사나네 하나 샴부커 그러모 그러모나 그러모 마이팡바 쿠퍼 함야바이 만들

এতক্ষণ শুনছিলেন ককপুরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: বেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় তিন দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই তিন দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা নবম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবো বলেন প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूँ। यहाँ के जीवन में, यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है। वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं, ये खुशबू हमारी सांस्कृतिक विरासत ये अपने आप में अपनत्व से जोड़ती है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যা, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যা। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যা। আব কিসানো কো ইয়ে সলাহ দি জা রহি হ্যা কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ্গ জেসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যা উনকি বুয়াই কো প্রাথমিকতা দে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয় শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইন্দোনেশিয়া 3 দিনের সফর

0: প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগে তদন্তে ইডি গতকাল কলকাতায় ৫টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় ১৬০ কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের ১৫ তারিখের মধ্যে প্রায় ৩৪ কোটি ইপিএফ অ্যাকাউন্টে ৮.২৫% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্যই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে ১৪৪,০০০ কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন,
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স ১৬৭৭ পয়েন্ট নেমে ৭৬,৫০৪ পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও ৫১৭ পয়েন্ট কমে ২৩,৮৮২ পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে ৩ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খার্কিভে ২জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় ১০টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় ৩ দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিব সুভাষ দেববর্মা তিনি কক্তমা ববাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানি উলনই বখাগ তিনি মেলবোর্ন থাঙ্গই সৌকিয়া ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদ খনা নিশিমি সালনিরমই হাফানিয়া হায়ং বেরেমনি বাণী খোলা সংসার জাগানো হাস্তে জিএসটি ইয়াসাক মুংনি বাংমারি বাংখা হানি সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ সালনীয় গবাংখে ওয়াতুয়ামা বাই খোয়াইটে দলাই হাঙ্কনি জুদা জুদা তৈমাও তৈতরমা বাই গবাংমা হাসে থাইরক তৈলম্বাই খ্যা তাব কক্তমা শুক্রবই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানি উলনী বখাগ তিনি মেলবোর্ন সৌকিয়া বীরখংখলা মন্ত্রীবক্রকন আরনি অজারক লামসক তাই গার্ড অফ অনার রোজাখা সালথামনি অ বেড়াইনা থাংমাও মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক অ্যান্টনি আল বেনিজ বাই উলথাম ভারত অস্ট্রেলিয়া বিসিনি কুচুক বেরেমনি কুথুম লাইমাও মানজাগান আবনি লগি লগি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়া সিউ ফুরামব মানজাগান আরও কনৈ হাক্তনি কুচুক বানিয়ানি তৈদুনাই রকনি কুথুম লাইমাও কগনারগনানি ককব দঙ্গ আরও টংনাই ভারতনি লুকুরকনি কুথুম লাইমুঙ্গব মানজাগনা কক দঙ্গ মন্ত্রীবক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ন্ত বেবাক বেরেমনি সামুং সিত্রান সেজাবই আবনো কেবেঙ্গই হায়ুং বেরেমনি কে কেরংন রগৈ কথাওই সামুং তাংনা কবংমুং নারেখা জাকার্তাও খরকনি অজানি বিশিং কগলাম উংমা ইয়াগুলো কগমুং কাশেও অকগ্ন খুরসাকা খরকনি অজাত জাতি সঙ্গনি মুংরেম গনাং সামুং সিত্রা তাংনাই তাই মঠ হান কেবেঙ্গই কারাগিয়াপিরি নাহানানি সাকা ফান বকছিনকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রকন ভারত বেড়াইনা কবংমুং নারেখা অ সালনীয় গবাংখে ওয়াতুয়ামা বাই খোয়াইতে দলাই হাঙ্কনি জুদা জুদা তৈমাও তৈতরমা বাই গবাংমা হাসে থাইরক তৈলম্বাই খ্যা নাইকল সঙ্গে সাকথারমা বাই জুদা জুদা থাইনি তৈলম্বজাক লোকরং শিবির তনিজাখা তিনি সানজানী পাইথা ককতুমাও সাইমাঙ্কা টেলিয়ামরা বক্সদেও কাইসিনি শিবির খুংসারা নিশি নুখুং তাই দলাই হাঙ্কর কাইথাম শিবির খুংথামচিদক নুখুং থাইনাহারকা খোয়াই হাঙ্কনি চিনি ককতুমা থুমনাই আশিস চক্রবর্তী সাকা তিনি ফুংনি সিমি গবাংখে ওয়াতুয়ামা বাই সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির রংনক দুর্গানগর জামরানো খবই আউলিনী জুদা জুদা থাইরক তৈলম্বাই খ্যা খোয়াই তিমাও আজমসা তৈ কাসাকা বা দশমিক নৈ মিটার দলাই হাঙ্কনি দলাইটাই মনু তৈমানি তৈ বাংমা বাই হবস্তেনি নাইকল সং তৈলম্বজাক লুকরগ্ন আঙ্গনওয়ারী কেন্দ্র তাই মনু টাউন হল ন খবই কাইথাম ত্রাণ শিবির তনিজাখা ইয়ং ভামুটিয়া বিধানসভা আমচানী বৃন্দাবন চমুনি আমচায় আজমসা বানকুন্দ্রি ফাইমাবাই কিসাসক দেরামানুকজাখা হানি সাকা এমএলএ নয়ন সরকার ব দেরাজাক আমচাই রগ থাঙ্গি নাইখ্যা তাই দেরাজাক নুখুংনি বরক রক বাই কক সালাইখ্যা সাপুং ওয়াতুয়ামা বাই তিনি উনকোটি হাঙ্কনি দেহ তাই মনু তৈমাও তৈ বাংমা নুকজাখা আব দশা আরিনি তলাউন তংখো গবাং ওয়াতুয়ামা বাই মুই কুতংরক দেরামাও কলাইমান হনি সাকা বাক নাইখুংনি ইয়াকচু দাগিফাং পরাগ রায় চৌধুরী বরিরগ্ন ফান বাং রুমানো সেব বাই নৈসাই ব্রিজিসিনি বিশু হামসাজাক ভারতনি ইমাং মুখথাং খালাইনাও বাইথাংচুকজাক বদলনি বৈরগ্ন রং থংতাই ক্রাক খাইনাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লাখপতি দিদি চেতন হাক্তর গনাঙ্গই কতাল হামারি তুবুখা হাস্তেব আবনি কাহাম ফনুমারি নুকজাখা খনাদি অমনতুয়ী কাইসা ককমুং
1: মন্ত্রীবক্রকনি সাকলাইজাক লাখপতি দিদি বৈরগ্ন ফানবাং রেনাবো কাইসা খুরজাজাক তাই সামংবতাং অঙ্গি বাজাখা অ সামংবতাংনি চাষাজাক ফুনুকমারি অংখা সালথাং ত্রিপুরা সেকেরকু চা বাগানানি সনখলা আমচাইনি রঞ্জলি সিংহা রঞ্জলি খরকসা চাষাজাক লাখপতি দিদি সিমিয়া ব কবাংমা বাই থাংচুকজাক বদল নতুয়ী সংসাজাক ভিলেজ ক্লাস্টারনি কাসকুজক অঙ্গিব সামং তাঙ্গি টঙ্গ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি চুবা চুবাই বাই থাংনি আজিমুং বাংরমানি লগি লগি বৈরগ্ন বাই থাংচুকজাক উংনা লামফুনুগি টঙ্গ ব
2: আমি ভেবেছি একতাই শক্তি, যে কাজটি আমি একাই করতে পারি না তখন আমি একটা গ্রুপ গঠন করেছি, যে যে গ্রুপের মধ্যে একটা দশজন দিদি হয়, দশজন দিদি এইভাবে দশটা এসএইচজি নিয়ে একটা ভিও ভিলেজ অর্গানাইজেশন হয়, ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে। ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমে তো আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্বী।

0: হতে হবে। তার জন্য আমাদের সরকার TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে। এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিত ভাবে আমি স্বরোজগার পথে এসেছি এবং আজকে আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার SHG দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
1: হালকিসা সিকাং ত্রিপুরাও বেড়াইনা ফাইয়ে ক্যান্টনি বুড়িতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী শাখা হাকতর তাবুক বেবা খড়ক থাম রেজাক লাখপতি দিদি তঙ্গ আপনি বিশিঙ্গ ত্রিপুরাও তঙ্গ খড়ক সা রাশাই থামচি সাই লাখপতি দিদি তাই বেবা খড়ক বা রাশাই ব্রুইচি সাই ব্রুই বাই থাংসুক যাক বদল বাই গদাল যাক ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনী চেতন বাই অমহাই তেইব কব্বাংমা ব্রী রক তাবুক বাই থাংসুক যাক নি লামো বুসকাঙ্গই তঙ্গ লাখপতি দিদিনী চেতন নুখুংনি রাংথং হামক্রাই খ্লাইনা সিমিয়া কামিনি ব্রী রকনি ফানবাং রাওব নাংমানি বার্জা ইয়াসাগৈ তঙ্গ কক্তুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
2: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক্তমা খনাই তংভায়ো আকাশবাণী কক্তমানি আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো হাস্তিনি GST আসাক মুংনি বাংমারি বাংখা হানি সাকা মন্ত্রক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈশাই নৈচি বা নৈচিদক রং বিশিব বেবাগৈ খক দগ্রা ব্রৈচিদক রোজাক নৈচি নৈ রাশাই রং স্টেট GST ইয়াসাকা নৈশাই নৈচিব্রৈ নৈচিবা রং বিশি ও আব তংমানি খক বারা সিনিচি ব্রৈ রোজাক দক সিনি রাশাই রং তিনি আগরতলা প্রয়োগা ভবন টেক্সাস অর্গানাইজেশনী বিশি বাচি বিশি পুংমান পালাইমান রোগী সংযোজক পান্ডাও ককন শাখা মন্ত্রকরা বতাইব শাখা নৈশাই নিশিদক বিশিনি মার্চ তালজরা হাস্তেও বেবগৈ অল রুনাই রগনি বাংমারি ইংখা খড়ক থামচিব্রী সাই থামরা চকুচিদক লোকরক জরাও অল রুমা সেব বাই হাক্তনি হামসা মুং মানজাকনা কবংমুং নারখা ব পান্ডা মানজাখা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রং সচিব প্রশান্ত গোয়েল হাস্তেনি লোকরংনি জিংজাল দাতিন ইয়াকা গ্রানানো নাহারৈ তিনি মুখ্যমন্ত্রী সমপিয়েছো সামুতাংনি ফিল দক চিচুকু বেরেনি পান্ডা সংসাজাখা আগরতলা হাপংনি টংথাইন অগ হাস্তেনি জুদা জুদা বাবাইনি ফাইসকৈয়াক লোকরংনি জিংজালনি কগ্ন খানাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রকরা বরকনি জিংজালনি কগ্ন খানাওই জিংজাল দাতিন ইয়াকা গ্রানাও নাংমাও বারজা নাহারনা দাগিমং রেখা গরংজাক অফিসার রগ্ন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলানি চেতন ভাই তিনি আগরতলানি প্রেস ক্লাব সংসদজাক বার্তালাপ পান্ডা ও পান্ডা ও মানজাখা হাস্তিনি MP রাজীব ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবনি কাসকু প্রণব সরকার আকসং MP রাজীব ভট্টাচার্য কক নারকমাও শাখা মন্ত্রীপক্রম নরেন্দ্র মোদিনী তৈদুল মুংবাই থাংনাই বিশি চিনিয় তাং সামুং তাই গদালজাক রংনি হামক্রাই হুকবার খাইনি রংথং হামক্রাইনো খবৈ ভারতনি বেবাক হামক্রাই ইংখা মোদি হাফংনি বিশি সিনই নাকল মঙ্গ বিজি ডিজিটাল সেপ ও হামক্রাই ইংখা নুকজাখা আবুনি লগি মুদ্রাতাই জনধন যোজনানি চাসামুংন তুয়ে সাকা মোদি হাফংনি বিশি সিনিয় হাকতর বেবাগৈ খড়ক বাজি সিনি রোজাক চিকন তাই কসারমাজানি রং বক্সিনাই তাই বানিয়া খানে রগ্ন কক থামচি সুকু রাশাই রোজাক রংনি লাকাই আচার জাখা আমন কারিব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ন খবৈ জুদা জুদা তাংবুতাংনি চাসামুংনি কক্ন খুরসাই ককনা রেখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদ খনানিসিমি সালনিরমই হাফানিয়া হায়ুং বেরেননি নখা বাণী খোলা সংসারজাগানো মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহাস খনা সারিগ অ বিজনেস কনক্লেভ নেঙ্গি রেওয়ানো আরও মানজাগানো কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনি সুনামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল দিল্লি কতালনি সিমি ভার্চুয়াল তৈ অ কনক্লেভ মানজাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নি উলথাম থাইমাও সিমনা টমাকারী ফুটবল ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিউনিসিপালিটিয়াম সংসারজাক থাইমাও সিমনা টমাকারী ফুটবল ক্লাব নৈশা গোলনি ফেরবাই ভারত রত্ন ক্লাব সন মেচেনখা নবার তৈবার নাইখুং তিনি সিমি বসকাং সালথাম সালথাং হাঙ্কর খুয়াই ধলাই গুমতি সালচি তাই অনুকতি হাঙ্করক গবং ওয়াতৈমান হনই

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646 কোটি 22 লক্ষ টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে তা ছিল 574 কোটি 62 লক্ষ টাকা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ট্যাক্সেস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন 2026 সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে মোট করদাতার সংখ্যা 34,396 জন। নাগরিকদের সময় মতো কর প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অর্থ সচিব প্রশান্ত গোয়েল। প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বার্তালাপ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেব, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস লোধ। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে শ্রমিক কল্যাণ, কৃষকদের আর্থিক উন্নয়ন সহ দেশের সার্বিক অগ্রগতি হয়েছে। মোদী সরকারের 12 বছরের ডিজিটাল লেনদেনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ইউপিআই এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বহু দেশে চালু হয়েছে এবং আরও অনেক দেশ এই ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে মুদ্রা ও জনধন যোজনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, মোদী সরকারের 12 বছরে দেশের প্রায় 57 কোটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীকে 39 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রভৃতি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এনডিএ সরকারের বিগত 12 বছরের সাফল্যের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল বিকেলে বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। রাজ্যের জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী সমী বিশ্ব কর্মসূচির 69তম অনুষ্ঠিত হয়। আগরতলায় সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি মত বিনিময় করেন। তিনি তাঁদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। নারী ক্ষমতায়নের মাধ্যমে 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদির উদ্যোগ দেশজুড়ে নতুন উদ্দীপনা।

0: কল্পনা সৃষ্টি করেছে, রাজ্যেও তার ব্যতিক্রম নয়। একটি প্রতিবেদন,
1: প্রধানমন্ত্রীর ঘোষিত লাখপতি দিদির উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অভিমুখী পরিকল্পনা। সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের অন্যতম উদাহরণ পশ্চিম ত্রিপুরার শেকেরকোট চা বাগান সংলগ্ন ছনখলা এলাকার রঞ্জলি সিংহ। রঞ্জলি শুধু একজন সফল লাখপতি দিদিই নন, তিনি একাধিক স্বসহায়ক দল নিয়ে গঠিত ভিলেজ ক্লাস্টারের সভানেত্রী হিসেবেও কাজ করছেন। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় নিজের আয় বৃদ্ধি করার পাশাপাশি অন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন।
2: আমি ভেবেছি একতাই শক্তি, যে কাজটি আমি একাই করতে পারি না, তখন আমি একটা গ্রুপ গঠন করেছি, যে গ্রুপের মধ্যে একটা দশজন দিদি হয়, দশজন দিদি এইভাবে দশটা এসএসজি নিয়ে একটা ভিও ভিলেজ অর্গানাইজেশন হয়, ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে। ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমে তো আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্বী হতে হবে। তার জন্য আমাদের সরকার TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে। এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিত ভাবে আমি স্বরোজগার করতে এসেছি, এবং আজকে আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার এসএসজি দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
1: সম্প্রতি ত্রিপুরা সফরে এসে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, বর্তমানে দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন, এর মধ্যে শুধু ত্রিপুরাতেই 1,30,000 নারী লাখপতি দিদি হয়েছেন এবং প্রায় 5,40,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এমন আরও বহু নারী আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। লাখপতি দিদি উদ্যোগ শুধু পরিবারের আর্থিক উন্নয়নই নয়, গ্রামীণ নারী ক্ষমতায়নেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে, এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আজ সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায় 7টি ত্রাণ শিবিরে 120টি পরিবার আশ্রয় নিয়েছে, ধলাই জেলায় 3টি ত্রাণ শিবিরে 36টি পরিবার আশ্রয় নিয়েছে। খোয়াই থেকে আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন, আজ সকাল থেকে ভারী বর্ষণের ফলে খোয়াই সুভাষ পার্ক, কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ, সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয়, দুর্গানগর, জাম্বুরা সহ শহরের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। খোয়াই নদীতে এই মুহূর্তে জলস্তর 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর অরুণ দেবনাথ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মনু টাউন হল সহ 3টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনি এলাকায় আজ বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। দিনভর হালকা মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে আজ 9টি জেলাতেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অবিরাম বর্ষণে দেও এবং মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। ভারী বৃষ্টির কারণে গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যান দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী। গোমতী জেলায় বিস্তীর্ণ এলাকায় আজ সারাদিন ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বহু এলাকা জলমগ্ন হয়ে আছে। গোমতী জেলাশাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, গোমতী নদীর জলস্তর বাড়ছে, এই মুহূর্তে গোমতীর জলস্তর প্রায় 19.5 মিটার। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে যতনবাড়ি সড়কের উপর বেশ কিছু গাছ ভেঙে পড়ায় করবুক এবং অমরপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী 3 দিনের জন্য পশ্চিম জেলা খোয়াই, ধলাই, গোমতী, উত্তর ও ঊনকোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে।

0: এদিকে সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ধলাই জেলার ছামনুতে, সর্বোচ্চ ১৩৯.২ মিলিমিটার। তাছাড়া ধলাই জেলার আমবাসায় ১১০.৬ মিলিমিটার, গন্ডাতুইসায় ১০২.৫ মিলিমিটার, পশ্চিম জেলার লেম্বুছড়ায় ১০৫.৫ মিলিমিটার এবং আগরতলা শহরে ৮৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের চতুর্থ খেলায় শিবনাথ অমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শিবনাথ অমাকারী ফুটবল ক্লাব ২-১ গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ আগামীকাল থেকে শুরু হচ্ছে আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের ৬টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
1: শুনলেন কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী রাহুল দেববর্মণ।

এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

রাহুল দেব বর্মনের গাওয়া এই গানখানির সাথে শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ভারতী চট্টোপাধ্যায়।

ভারতী চ্যাটার্জির গাওয়া এই গান গানের সাথেই শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন দিল্লি ক্যান্ডের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন লোকগীতি।

শুনলেন লোকগীতি, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী উস্তাদ রশিদ খান।

Gare gama deni da magere, li da ba magere, da ba magere.

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। তিন দিনের সফরের দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর দুদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মত বিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম CB জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বর্তমান

0: পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের উপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है, उनकी बुआई को प्राथमिकता दें।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনেবলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে, প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন

0: রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনার্সকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জ্যাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামীকাল মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30, শনিবার ভারতীয় সময় রাত 12:30 বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওইদিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল গীতি। প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

শুনলেন নজরুল গীতি, আকাশবাণী কৈলা শহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: to win over Italy's Jasmine Paolini on centre court. Today, 9th seed Linda Noskova booked her place in her maiden Wimbledon semi-final with a 6-3, 7-5 win over Belgium's Elise Mertens. And now, before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi arrives in Melbourne to take part in the 3rd India-Australia Annual Summit. India and Russia reaffirm commitment to strengthen counter-terrorism cooperation at multilateral fora. US President Donald Trump says ceasefire with Iran is over. India expresses deep concern over escalation of tensions in West Asia. IMF projects India to remain world's fastest growing major economy with 7% growth this year. And in Wimbledon tennis, Marta Kostyuk of Ukraine and Czech player Linda Noskova enter women's singles semifinals. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলা শহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার আমাদের অনুষ্ঠান শুরু হবে বিকাল সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:02 শুনবেন অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতের অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের। 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 নর্থ ইস্ট নিউজ। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। 11:00 লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 শুনবেন সপ্তসুর। 12:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন মাতৃবন্দনা। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন নার্সারি সং। 2:30 বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দুপুর 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 কিষাণবাণী। 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন অনুভব হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10:20 শুনবেন বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 35 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।